শ্রোতা বন্ধু, আজ আমি আলোচনা করিবা গোটি এমিতি ঐতিহাস দিবসকু নেই যাহা প্রত্যেক ভারতবাসীঙ্কর হৃদয়ে গর্ব, সাহস এবং দেশপ্রেমর ভাবনা সৃষ্টি করে। সেই দিবস হচ্ছে কার্গিল বিজয় দিবস। প্রতিবর্ষ জুলাই 26 তারিখে সমগ্র ভারত কার্গিল বিজয় দিবস পালন করে। 1999 মসিহারে কাশ্মীরর কার্গিল, দ্রাস, বাটালিক এবং টোলোলিংর দুর্গম পাহাড় শৃঙ্গরে শত্রুপক্ষ অনুপ্রবেশ করেছিল। সমুদ্র পতন ঠারু প্রায় 18,000 ফুট উচ্চরে প্রবল থন্ডা, বরফ এবং প্রতিকূল পরিস্থিতি মধ্যে ভারতীয় সেনা অদ্যম সাহসর সহিত যুদ্ধ করে শত্রুঙ্কু পরাস্ত করেছিলেন। এই অভিযানর নাম থিলা অপারেশন বিজয়। শ্রোতা বন্ধু, কার্গিল যুদ্ধ কেবল গোটি সামরিক বিজয় নুহে, এহা থিলা সাহস, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আত্মবলিদানর গোটি অনন্য উদাহরণ। আমার জবান মানে নিজ জীবনকু বাজি লগাই তিরঙ্গার সম্মানকু অক্ষুণ্ণ রাখিলে। সেমানক পাই নিজ জীবন ঠারু দেশর সম্মান অধিক মূল্যবান থিলা। ক্যাপ্টেন বিক্রম বত্রাঙ্ক সেই প্রসিদ্ধ বাক্য ইয়ে দিল মাঙ্গে মোর আজি মধ্য প্রত্যেক ভারতীয়ঙ্কু প্রেরণা দেইথায়। ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডে, গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব, রাইফলম্যান সঞ্জয় কুমারঙ্ক পরি অনেক বীর সৈনিক অদ্ভুত পরাক্রম প্রদর্শন করে ইতিহাসরে অমর হয়ে যাইছন্তি। সেমানক বীরতা আমাকে শিখায় যে দেশ পাই ত্যাগ হি সর্বোচ্চ কর্তব্য। আজির যুবপিঢ়ি পাই কার্গিল বিজয় দিবস কেবল গোটিয়ে স্মৃতি নুহে, বরং গোটিয়ে প্রেরণা। এহা আমাকে শিখায় যে জীবনের যেতে বাধা আসুনা কাহিকি, সাহস, নিষ্ঠা, দৃঢ় সংকল্প থিলে সফলতা নিশ্চিত। শ্রোতা বন্ধু, আমি নিরাপদে ঘরে রহিপারুচু, শান্তিরে নিজ কাম করিপারুচু, কারণ সীমারে আমার সৈনিক মানে দিনরাতি জগি রয়েছেন্তি। পর্ব হেউ কি পরিবারর সুখ দুঃখ, সেমানে সবুকিছিকু পছরে রাখি কেবল মাতৃভূমির সেবারে নিজকে সমর্পিত করে দিয়ন্তি। সেমানকর সেই ত্যাগ ও নিষ্ঠা প্রত্যেক ভারতীয়ঙ্ক পাই গর্বর বিষয়। কার্গিল বিজয় দিবস অবসরের আমি সমস্তে দেশর অমর শহীদ মানুষ বিনম্র শ্রদ্ধাঞ্জলি জনাইবা।

শ্রোতা বন্ধু আলোচনা করুথিলে কার্গিল বিজয় দিবস সম্পর্কে। তবে শেষে এতিকি কহিবি, যেউমানে দেশ পাই হসি হসি প্রাণ উৎসর্গ করিদেলে সেমানে কেবে মৃত নুহন্তি, সেমানে প্রত্যেক ভারতীয়ঙ্ক হৃদয়ে অমর হয়ে রহিথান্তি। তবে শ্রোতা বন্ধু সময় অবিরাম গতিরে গতিশীল, এই দেখু নাহান্তি কেতবেলে যে সময় যাই কার্যক্রমর শেষ সীমায় পৌঁছলাণি তা আদৌ বি জনাপড়ুনি। তবে যা পূর্বরু আপনার অনুরোধ, কার্যক্রম সম্পর্কিত নিজের মত চিঠি মাধ্যমে আমপাখু নিশ্চয় পঠাইবে। চিঠি পঠাইবার আমার ঠিকাটি হচ্ছে বিকাশ ধারা মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন 769042। পুনে ভেটাইবা আউ এক নূয় অধ্যায়ে আউ কিছু নূয় বিষয়বস্তুকু নেই, সেতবে যায় আপনার রেডিও সাথী মধুস্মিতা বিদায় দিও। নমস্কার।

বুঝি সরধা বালিরু হাতে। জয় জগন্নাথ। অষ্টাদশ শতাব্দীর কবি ভক্ত কবি বনমালী দাসঙ্কর এ রচনা। কেতে পুণ্য পবিত্র এই মাটি, এ সরধা বালি। যে সরধা বালি আজি পবিত্র হয়ে উঠিছি কারণ মহাপ্রভু কোটি কৈবল নাথ অশরণ শরণ অরক্ষ রক্ষণ বিশ্ববন্দিত প্রভু শ্রী জগন্নাথ যে গুণ্ডিচা মন্দির আসিছেন সেই সরধা বালি তিনগোটি রথ অপেক্ষা করছেন। আউ যে সরধা বালি মহাপ্রভুঙ্কর সান্নিধ্য পাইবা পরে আজ পবিত্র হয়ে উঠিছি। যে বালি রয়েছে আত্মীয়তা, যে বালি রয়েছে এতে প্রেম, এতে আনন্দ, এতে সেই ভাবকু নেই ভক্তির সেই ধারাকু নেই আজ যে ছুটি আসিছেন ভারতবর্ষর কোণ অনুকোণর দেশ বিদেশর সমস্ত শ্রদ্ধাল ভক্ত আমি দেখিপারছু সেই সরধা বালির প্রাঙ্গণরে অপেক্ষা করছেন কেতবে আসবে মহাপ্রভু আহুড়ি যাবে সেই জন্মবেদী কর্মবেদী কু অপেক্ষা করছেন অনেক শ্রদ্ধাল কি নৃত্য মাধ্যমে, কি সেবা মাধ্যমে, কি বিভিন্ন প্রশাসনিক স্তরের সমস্তে প্রভুঙ্ নিকটরে সমর্পিত হয়ে যাইছেন সেই ভাবনার, যে ভাবনা ভক্ত ও ভগবান মিলনর যাত্রার, যে ভাবনা মো আনন্দর। আজ এত সুন্দর বাতাবরণ এই পবিত্র পুণ্য ক্ষেত্র যে গুণ্ডিচা মন্দিরর প্রাঙ্গণ, যেটি আজ সুন্দর ভাবরে সুশীতল পবন মনকু আনন্দ করিবা সহিত নানা ভাবরে যে অনেক আসিছেন শ্রদ্ধাল মানে সংকীর্তন মাধ্যমে মধ্যে এটি ভক্তি ভাবনা মহাপ্রভুঙ্ পাখে নিজকে তল্লীন করে দিয়েছেন। কেতে ভাবরে কি উদণ্ড নৃত্য করছেন, কি ভজন করছেন, কি কীর্তন করছেন, কি মধ্যে নৃত্য মাধ্যমে এই নবদিনাত্মক যাত্রার শেষ সোপানরে নিজকে সমর্পি দিয়েছেন। প্রভু আসিলে গুণ্ডিচা মন্দিরকু, যে গুণ্ডিচা মন্দির হচ্ছে প্রভুঙ্কর আদ্যপীঠ। কাহিকি না স্কন্দ পুরাণ অনুসারে যেতবে দারু ভাসমান হয়ে আসিলে এই ক্ষেত্রে অনেক যজ্ঞ নৃসিংহর মন্দির, রাজা ইন্দ্রদ্যুম্ন নৃসিংহর মন্দিরকু এইঠার যজ্ঞ নৃসিংহ স্থাপিত করে প্রভু যে গুণ্ডিচা মন্দির, যেটি আটব মন্দির বলে কুহযায়, আটব মণ্ডপ কাহিকি না গুপ্ত ভাবরে

0: দেখি অনুভব করুলে তার যে ধারা বিবরণী আকাশবাণী কটক কেন্দ্রর শুনি নিজকু ধন্য ধন্য মনে করুচন্ত বা করুলে আজি এই পবিত্র বাহুড়ে যাত্রার মধ্যে সেইভাবে ভাবরে আজি আমি প্রত্যক্ষ যা কিছু ঘটুচি যা কিছু বড়দাণ্ডরে অনুভূত হচ্ছি তাহলে আমি দুই কেন্দ্রর আপন মানুষ শুনেবু আপন মানে শুনবে এবং অনুভব করিবে এ মহাপ্রভু সত্যরে কলিযুগরে কেতে মহান এই মহাপ্রভুঙ্কর বিচারধারা কেতে উচ্চকোটির এবং মহাপ্রভু কোণ কহিবাকু এ বড়দাণ্ডকু আসছন্তি মহাপ্রভু তাঙ্কর মাতৃকোলরে মা কোলরে সাত দিন রহিলা পরে সতর কোণ তাঙ্কর মন হউতিব তাঙ্কর কর্মভূমিকু যিবা পাই ইয়ে পরা লীলা মহাপ্রভু যাহা করন্তি তাহা লীলা মনিষ যাহা করে তা হচ্ছে কর্ম তেমন আমি তাঙ্কর বিচারধারাকু যদি গ্রহণ করিবা অনুভব করিবা যে প্রকৃতরে এ মহাপ্রভু কেতে মহান এবং যাকু দেখিবা পাই অনুভব করিবা পাই নিজ ভিতরে বিশ্বাস সৃষ্টি করিবা পাই মহাপ্রভু গুণ্ডিচা এবং বাহুড়া যাত্রারে যে কার্য করুচন্তি লীলা করুচন্তি বিধি বিধানরে তাঙ্কর সেবক সেবায়ত মানে যে কার্য করুচন্তি তাকে আপনার অনুভব কলে জানিপারিবে যে মহাপ্রভুঙ্কর এই যে অনুষ্ঠান এই যে দিব্য অনুষ্ঠান এই আধ্যাত্মিক চেতনার বিচারধারার যে কার্যশৈলী তা আমাকে কেতে পরিমাণে আকৃষ্ট করুচি এই পীঠকু ভগবান বুদ্ধঙ্ক ঠারু আদি শঙ্করাচার্য পর্যন্ত সন্ত কবীর রামভক্ত রামানন্দ রামানুজ শ্রী গুরু নানক প্রভু শ্রী চৈতন্য ভক্ত সালবেগ ভক্ত শ্রীপুটি বন্ধু মহান্তি ভক্ত দাসিয়া বাউরি সমস্তে ধাই আসছেন এই পবিত্র পীঠকু এই পীঠর এই বড়দাণ্ডর চরণ রেণুটিয়ে মুন্ডরে মারি নিজকু ধন্য মনে করিবে নিজকু কৃতার্থ মনে করিবে এই ভাবনা নেই প্রতিটি ভক্ত ধাই আসছি পুরী শ্রীক্ষেত্রকু কারণ ইয়ে পুরা পাপ ছড়া পুর এঠিকি যিয়ে পাপ করি আসিব তার সবু পাপ দই যাব কেড়ে বড় বিশ্বাস সেইপাই ভাগবতরে কহিলা মূলটি অটই বিশ্বাস কহই জগন্নাথ দাস আপন বিশ্বাস রকি আসুচন্তি মানে নিশ্চিত ভাবরে আপনকর মনস্কামনা পূরণ হব এউচি বিশ্বাসর কথা বর্তমান কলিযুগরে কলিহত মানব পাখরে বিশ্বাস নাহি অছি অবিশ্বাস এবং অন্ধবিশ্বাস সেইতিপাই এই যে গুণ্ডিচা যাত্রার আজি যে দশমী তিথিরে যে গুণ্ডিচা যাত্রা হউচি এই গুণ্ডিচা যাত্রা যে প্রসঙ্গটি আমি আলোচনা করুছে ইয়ে হচ্ছে গুণ্ডিচা নামে মো যাত্রা পরম পাবনী রথযাত্রা নামে খ্যাত হেব যে অবনী এই যে বিচার অর্থাৎ এই যে আদর্শ এ গুণ্ডিচা যাত্রা সাধারণ যাত্রা নুহে সাধারণ মহোৎসব নুহে এহা জগতর কল্যাণ পাই সমগ্র বিশ্ববাসীর কল্যাণ পাই এ পবিত্র বাহুড়ে যাত্রা আজ অনুষ্ঠিত হচ্ছে জন্মভূমিরু আজ বাহুড়ি যাবে মহাপ্রভু তাঙ্কর কর্মভূমিকু তাঙ্কর কর্মময় ক্ষেত্রকু সেইপাই আমার গোটে ওড়িয়ার কথা আছে যে কর রাজকার্য ছাড় পিতৃকার্য তেমন পিত্রালয় মাত্রালয় অর্থাৎ মাতৃভূমি জন্মভূমির মোহকু আমাকে ত্যাগ করা পড়ব ইয়ে হচ্ছে কর্তব্যর দায় কর্তব্য কর্ম আগরে সবুতুচ্ছ বর্তমান আজ ভগবান যে বাহুড়ি যাবে এই বাহুড়া যাত্রার পরবর্তী ধারা বিবরণী প্রদান করা মু মোর অনুজ প্রতিম প্রতাপ ত্রিপাঠী মহোদয় নিবেদন করুচি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
1: নীলাদ্রিনাথম জগতামধীশম চিদন্বরূপম শরণীকনাথম।

0: मूल आस्थान को छाड़ी जेतबेले आसी सर्वतंत्र स्वतंत्र एवं जहाँ को रहस्य बोली कहा जाए आम शास्त्र वर्णना करुछंती सर्वम रहस्य पुरुषोत्तमस्य तेणु यही पुरुषोत्तम क्षेत्र में भक्त टीए पहुँचीगले तार आध्यात्मिक आधिदैविक आधिभौतिक ये त्रिताप मिले जाए नष्ट हो जाए ये क्षेत्र उद्घोषणा करिछंती तुला जेपरी अग्नि दग्धीभूत हो जाती भस्म हो जाती से हीपरी पाप राशि खंडन हुए से विश्वास को आधार करी केवल आम प्रदेश नुहे केवल आम देश नुहे अनेक विदेशी भक्त मानंकर समागम श्रीक्षेत्र यात्रापाई होपरी भाव जानले महाप्रभु को सेमानंकर आनंदर सीमा रहूना तेणु ये गोटे अपूर्व सुजोग जेतबेले दस बार दिन दर्शन से माने यात्रा समय रे पाई पारंती दक्षिणा अभिमुखी यात्रा आरंभ हेबो महाप्रभुंकर तेणु आमर बाम पार्श्वरे ए केन्द्रर द्वितीय केन्द्रर बाम पार्श्वरे बड़ शंख दक्षिण पार्श्वरे श्रीमंदिर एइबळी एक मध्यस्थल रे आमे आपण मानंकु ए वार्ता पहुँचौछु वास्तवरे श्रोता बंधु महाप्रभु जे आम पाई केते बरेण्य महाप्रभु ये जाति पाई केते गर्व गौरवर आम मुरबी भाव विराजमान करती ताकू आम समस्त अनुभव करुचे आपण माने मानस चक्षुरे ये श्राव्य भाव को ग्रहण कर महाप्रभु को लय लगातु एवं भक्तिर सहित आजर ये पवित्र उत्सव आपण माने निजकु संयोजित रखि था पुणी आम आपण निकट को आसुचु वर्तमान प्रथम केन्द्र को आपण मान फेरे नौ से आपण मैंने श्रवण करेंगे महाप्रभुंर दिव्य वार्ता को जय जगन्नाथ
1: जय जगन्नाथ जय जगन्नाथ। धन्यवाद प्रताप बाबू आपण दुईज जाक भाष्यकार बड़ सुंदर भाव से आपणकर सूचना दौले जहाँ आप देखुं महाप्रभु लीलार महात्म्य सहित से स्थान परिवेश आपण दृष्टि जी आसूची आपण ताकू संग्रह कर श्रोता मान पाखे पहुँचे। श्रोता बंधु आपण जानती जे केवल आकाशवाणी पूरी बड़दाण्डु आपण को धारा बरणी शुणी अन्य कौन सी दृश्य मध्यम आपण जहाँ भी देखुं से सीधा सड़ख प्रत्यक्ष दर्शी धारा बरणी नुहे से कैमेरा संग्रह कर दृश्य सबू पहुँचला भाष्यकार मैंने तांकर स्टूडियो भितर बसिक आपण मानक धारा बरणी दौंती। श्रीक्षेत्र गुंडीचा यात्रा अवधि जिते सबू घटना घटे से सबू घटना को जोड़िए आखिरे संग्रह करने कष्टर आमर तो बेले बेले मन हुए आमर मुंडजाक आखि ही जानता कि आम जिते पारू से देखत और जहाँ देखत आपण को कहतु मात्र दुईट आखि प्रभु देमको से दुईट आखिरे चारिपट को आखि बुले बुले बुले बुले जहाँ संग्रह आम कर बा जहाँ मंत्र भितर स्फुरण होपण मानक शुणु आपण जानती वर्तमान रथ सरधाबाली पाखु बड़ शंख जाए तीनोटी रथ सम्मुखें प्रबल जनसमुद्र सृष्टि आम जोबले साढ़े पांचटा बेले स्थान आसिक पहुँचल आप देखु साढ़े आठटा बेले आम धारा बरणी दवा आरंभ कलु कितु आम पहुँचल केन्द्र में साढ़े पांचटा बेले तीन घंटा पूर्वर तार कारण कौन तार कारण हूँ ये जो सुरक्षा बलय भेद करी आउ सरदा बाली पहुँचवा सहज नुहे तेणु जिते शीघ्र आसवे आप निर्विघ्न आसीपर ना सुरक्षा कटक पड़जे आपण जिते आपण पास था अनुमति पत्र था सुरक्षा बाहन आपन को छाड़े ना आपण निर्धार्य स्थान में पहुँची पारे ना बड़ कष्टर कार्य ये तथापि महाप्रभु करुणार सब भलरे भलरे चली आम आसला बेलू सरदा बाली फांका फांका थिला किंतु वर्तमान मात्र चार घंटा समय भितर छटू आरंभ कर साढ़े तीन घंटा हो गला तीन घंटा भितर सरदा बाली ठार बड़ शंख जाए समग्र अंचल जनसमुद्र में परिणत हो गला सब वर्ष यही हुए आपण जानती आमर भाष्यकार मैंने कहते आपण को बाहुड़ा जात्रा संपर्क मानुषी लीलार प्रभु आसती ये हूँ जात्रा जात्रा उत्सव भितर पार्थक्य हूँ जात्रा मानक स्वयं दियो मैंने आसती आपण दोल जात्रा कहतु ठाकुराणी जात्रा कहतु गुंडीचा जात्रा कहतु स्नान जात्रा कहतु जिते जात्रा आपण कहे
2: শীতলষষ্ঠী যাত্রা কহন্তু যাত্রা কহিবার মানে হেলা সেইটি নিশ্চিত ভাবরে ঠাকুর মানে বিরাজমান করিবে তেণু সেই দৃষ্টি এই যে যাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে এই যাত্রার বহুত না আছে আপনার পতিত পাবন যাত্রা দশাবতার যাত্রা ঘোষ যাত্রা জন্মবেদি যাত্রা অন্তর্বেদি যাত্রা এমতি নানা প্রকার না আকু দিয়া হয়েছি তেণু এই যে যাত্রা দিয়া হয়েছি বাহুড়া যাত্রার গোটে বড় বিশেষত্ব কোণ জানন্তি গুণ্ডিচা আমার গুণ্ডিচা মন্দিরর যেতবে মহাপ্রভু শ্রীমন্দির ভিতর বাহারিকি আসন্তি এবং বাহুড়ার এই যে সাত দিন কাল অবস্থান করন্তি আড়প মণ্ডপরে এটা ইয়া ভিতরে গোটে সাংস্কৃতিক ঐতিহ্য বা সাংস্কৃতিক কারণ অছি সে কারণ হচ্ছে যে শবর পরম্পরার বা যে শবর সংস্কৃতির মহাপ্রভু ব্রাহ্মণ্য সংস্কৃতি ভিতরকু আসলে বা বৈদিক দেবতারে সে পরিণত হলে তাঁকু পুনি থরে সেই শবর পরিবেশকু বা সেই শবরায়িত সংস্কৃতিকু ফেরাই দেবা পাই এই বাহুড়া যাত্রাটি গোটে সুযোগ দিয়ে আপনার জানিথিবে সমস্তে আড়প মণ্ডপরে মহাপ্রভু যে অবস্থান করন্তি আপনার জানিছেন স্নান পূর্ণমী ঠারু আরম্ভ করে নীলাদ্রি বেজে পর্যন্ত মহাপ্রভুঙ্কর সেবা মহাপ্রভুঙ্কর নীতিকান্তি কো মানে করন্তি দইতা এবং পতি দইতা এবং পতি মহাপাত্র বলে যাহাকু কোয়া যায় দইতা মানে হচ্ছেন সবররাজ বিশ্বাবসুঙ্কর বংশধর এবং পতি মহাপাত্র মানে হচ্ছেন ব্রাহ্মণ বিদ্যাপতিঙ্কর বংশধর এ উভয়ঙ্কর সেবা পূজা সে গ্রহণ করন্তি এবং বিশেষ করে দইতা মানঙ্কর যে ভূমিকা থাকে শবর পরিবেশ এবং শবর রীতিনীতি সেইথিরে হি মহাপ্রভুঙ্কর উপাসনা এবং আরাধনা এই বাহুড়া যাত্রা অবধিকালে হুয়ে এবং পুনি থরে সেই শবর সংস্কৃতির পুনি মহাপ্রভু আজি যে বাহুড়া যাত্রা হচ্ছে পুনি তাঙ্কর শ্রীমন্দিরকু ফেরি যাবে সেই ব্রাহ্মণ্য আয়ত্ত পরিবেশকু আপনার জানন্তি এই শ্রীমন্দিরর পূজা পদ্ধতি এবং বাহুড়া মণ্ডপরে যে পূজা পদ্ধতি আড়প মণ্ডপরে যে পূজা পদ্ধতি তা ভিতরে মৌলিক পার্থক্য আছে পার্থক্য হচ্ছে গোটিয়ে শবর সংস্কৃতি আধারিত গোটে শবর পরম্পরা আধারিত আগে হচ্ছে বৈদিক পরম্পরা আধারিত স্মার্ত পরম্পরার সেইটি পূজা পূজি তাঁকর বিধি বিধান যা সব অনুষ্ঠিত হুয়ে ইয়ে হচ্ছে মহাপ্রভুঙ্কর গোটে সমাবেশী সংস্কৃতি বা সমন্বয়ী সংস্কৃতি যা জগন্নাথ সংস্কৃতির মূল পিণ্ড বা মূল জড় সেই সংস্কৃতির গোটে প্রতিফলন হচ্ছে বাহুড়া যাত্রা যে দেখুন মহাপ্রভু মূলক কেবে ভুলিলে নাই এবং সেই শবর মানে যে স্তম্ভ উপাসনা করুলে সেই স্তম্ভ স্বরূপরে সুদর্শন রহিলে আপনার সিংহাসন উপরে রত্ন সিংহাসন উপরে মহাপ্রভুঙ্কর দক্ষিণ হস্তরে চক্রচিহ্ন অছি বাম হস্তরে শঙ্খচিহ্ন অছি চক্রচিহ্ন থিবা সত্ত্বে কাহিঁকি সুদর্শন সেইটি রহিলে স্তম্ভ আকারে তার মূল কারণ হচ্ছে সেই স্তম্ভ উপাসনার প্রাচীন পরম্পরাকু গোটে স্বীকৃতি দেলা জগন্নাথ সংস্কৃতি সেইটিপাই সিংহাসন উপরে স্তম্ভাকারে রহিলে সুদর্শন সুদর্শন এমিতিরে মহাবাহুঙ্কর দক্ষিণ হস্তরে যে বাহু প্রসারিকি অছন্তি সেইটি সে অছন্তি তেণু এইভাবে ভাবরে এই যে বাহুড়া যাত্রা হচ্ছে এই বাহুড়া যাত্রা হচ্ছে মহাপ্রভুঙ্কর সমন্বয় সংস্কৃতি এবং সমাবেশী ভাবধারার গোটে অনন্য প্রতিফলন আগে গুণ্ডিচা কু আমি মন্দির কহু প্রকৃতরে ডক্টর নরেশ চন্দ্র দাস মধ্যে কহুলে কিছু সময় পূর্বরু যে গুণ্ডিচাটা মন্দির নুহে এটা গোটে মণ্ডপ আপনার শ্রীমন্দির ভাল যদি এটি খুঁজবে মন্দির সে মন্দির আপনার পাইবে না কারণ এ যে মণ্ডপটি এ মণ্ডপটি যেত প্রথমে রথযাত্রা হোলা সেতবে ইয়ে লা কাঠর মন্দির দ্বাদশ শতাব্দীতে রাজা নরসিংহদেব তৃতীয় সময়ের অনেক গুড়ে কথা এটি ঘটিলা সে গোটে কথা ঘটিলা হচ্ছে বাঙ্কি মহান মুহাণ পোতা হল ছথ হোলা তিন রথ হল মালতী নই পোতেই তিন রথ কলে গুণ্ডিচা ঘর কাষ্ঠমণ্ডপকু পথর মণ্ডপ কলে চারিপাখে বেড়া তিয়ারি কলে বক্সি বেণু ভ্রমরবর রায় গুণ্ডিচা ঘর জগমোহন গড়াইলে গণেশজী নামক মরহট্টা শাসক গুণ্ডিচা ঘরর পাট গণা তিয়ারি কলে গজপতি শাসনর অবসান যেত হয়েগলা সেতবে গুণ্ডিচা মন্দির অবহেলিত হয়ে গলা বহু দিন ধরে অঠরশ চালিশ মশার বালেশ্বরর জমিদার শ্যামানন্দ দেউলি সেখানকার জমিদার লে সে অশী হাজার টঙ্কা খরচ করে ইয়ার মরামতি কলে চৈতন্যঙ্কর উৎকল আগমন বেড়ে গুণ্ডিচা মন্দির সিংহাসন আদি পথররে তিয়ারি হয়ে সারি তেণু এইভাবে ভাবে যে আড়প মণ্ডপ গুণ্ডিচা মণ্ডপ কথা আমি কুচু এই মণ্ডপ মধ্যে কালক্রমে বিবর্তিত হয়েকি ধীরে ধীরে ধীরে ধীরে এই মণ্ডপর উন্নতি হয়েছে আজি যে স্বরূপরে আমি দেখুছু সেই স্বরূপরে গুণ্ডিচা মণ্ডপ নথিলা তেণু গুণ্ডিচা মণ্ডপরে মহাপ্রভু বিজয় হওয়া রত্ন সিংহাসন হল
3: ଏବଂ ତାର ଚାରିପଟେ ବେଢ଼ା ହେଲା, ଏସବୁ ଯେଉଁ କଥା ହେଲା ଏସବୁ କଥା କାଳକ୍ରମେ ହେଇଛି। ଆପଣ ଜାଣନ୍ତି ଯେ ମୁଁ କିଛି ସମୟ ପୂର୍ବରୁ ଗୋଟିଏ କଥା ଆଲୋଚନା କରୁଥିଲି ଯେ ଆଡ଼ପ ଅବସ୍ଥାନ କାଳରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଆମର କିଛି ଶ୍ରୋତା ମଧ୍ୟ ଜାଣିବାକୁ ଚାହିଁଥିଲେ, ଚିଠି ମାଧ୍ୟମରେ ଆମକୁ ଫୋନ୍ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ପଚାରିଲେ ଯେ ଆଡ଼ପ ମଣ୍ଡପରେ ତ ଲକ୍ଷ୍ମୀ ଆସନ୍ତି ନାହିଁ, ମହାପ୍ରଭୁ ତ ଲକ୍ଷ୍ମୀକୁ ଛାଡ଼ିକରି ଆସନ୍ତି ବୋଲି ଆମେ ଶୁଣିଛୁ, ସେଇଥିପାଇଁ ମହା ଲକ୍ଷ୍ମୀ ଆସିକରି ରଥ ଭାଙ୍ଗିକରି ଯାଆନ୍ତି ରାଗିକରି। ତାହେଲେ ଏଇଠି ଆଡ଼ପରେ ଯେଉଁ ଅଭଡ଼ା ହେଉଛି, ଅଭଡ଼ାଟାକୁ ଲକ୍ଷ୍ମୀ ରାନ୍ଧନ୍ତି ବୋଲି ସବୁ ଜାଗାରେ କୁହାଯାଏ, ଏଇଠି ଲକ୍ଷ୍ମୀ ତ ନାହାନ୍ତି, ଅଭଡ଼ା କେମିତି ଲକ୍ଷ୍ମୀ ରାନ୍ଧନ୍ତି? ଏ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଆମେ ତାଙ୍କୁ କ'ଣ ଦେଇପାରିବା? ଡକ୍ଟର ଦାସ
4: ସେଇ ଗୋଟିଏ ଆଶଙ୍କା ଯେ ମହାପ୍ରଭୁ ଯେତେବେଳେ ଆସିଲେ ସେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ସାଙ୍ଗରେ ନ ଆଣିକରି ଆସୁଛନ୍ତି, ଇଏ କଥାଟା ଲୌକିକ ଦୃଷ୍ଟିରୁ ଠିକ୍ ଅଛି, ଇଏ ହେଉଛି ମହାପ୍ରଭୁଙ୍କର ଏକ ଲୌକିକ ଲୀଳା, କାରଣ ସେ ଲୋକବତ୍ ଲୀଳା କୈବଲ୍ୟମ, ତାଙ୍କର ଯେଉଁ ଲୀଳା କୈବଲ୍ୟଟି ହେଉଛି ସେ ହେଉଛି ଲୋକବତ୍, ଲୋକରେ ଯେମିତି ସେ। କିନ୍ତୁ ତାତ୍ତ୍ୱିକ ଦୃଷ୍ଟିରୁ ବିଚାର କଲେ ଯେତେବେଳେ ଶ୍ରୀଧର ସ୍ୱାମୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ବନ୍ଦନା କଲେ ସେ ପ୍ରଥମେ ଲେଖିଲେ ବାଗିସା ଯସ୍ୟ ବଦନେ ଲକ୍ଷ୍ମୀରି ଯସ୍ୟ ଚ ବକ୍ଷସି ଯସ୍ୟାସ୍ତେ ହୃଦୟେ ସମ୍ବିତ ତଂ ନୃସିଂହମହଂ ଭଜେ। ଏହାର ଅର୍ଥ ହେଉଛି ଯାହାର ମୁଖରେ ସରସ୍ୱତୀ ବାସ କରୁଛନ୍ତି, ଯାହାଙ୍କର ବକ୍ଷ ଦେଶରେ ଲକ୍ଷ୍ମୀ ବାସ କରୁଛନ୍ତି, ଏବଂ ଯାହାର ହୃଦୟରେ ସ୍ୱୟଂ ଜ୍ଞାନ ଆସି ଅବସ୍ଥାନ କରୁଛନ୍ତି, ସେହି ନୃସିଂହ ରୂପୀ ଭଗବାନ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ମୁଁ ପ୍ରଣାମ କରୁଛି, ଏଇଟା ଶ୍ରୀଧର ସ୍ୱାମୀ କହିଲେ। ତା ଅର୍ଥ ମହାଲକ୍ଷ୍ମୀ ମହାପ୍ରଭୁଙ୍କର ବକ୍ଷସ୍ଥଳରେ ବାସ କରୁଛନ୍ତି,
3: ମହାପ୍ରଭୁଙ୍କ ଠାରୁ ଲକ୍ଷ୍ମୀ ଅଲଗା ନୁହନ୍ତି, କସ୍ମିନ୍ କାଳେ
4: କେତେବେଳେ ସେ ଅଲଗା ହେଇପାରିବ ନାହିଁ, ଏଭଳିକି କ୍ଷଣଗ୍ନ ସହତେ ମୁକ୍ତୁମ ସ୍କନ୍ଦ ପୁରାଣରେ ଗୋଟିଏ କ୍ଷଣ ବି ସେ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ତ୍ୟାଗ କରିପାରିବେ ନାହିଁ, ଏ କଥା ସ୍କନ୍ଦ ପୁରାଣରେ ପରିଷ୍କାର।
3: ମହାପ୍ରଭୁ ଆସିକରି ଆଡ଼ପ ମଣ୍ଡପରେ ଅବସ୍ଥାନ କଲେ ମାନେ ଲକ୍ଷ୍ମୀ ଅଛନ୍ତି,
4: ଲକ୍ଷ୍ମୀ ରହିବେ
3: ରହିବେ,
4: ଲକ୍ଷ୍ମୀ ଛାଡ଼ିବେ କେମିତି, ତାଙ୍କ ବକ୍ଷ ଦେହରେ ସେ ଅଛନ୍ତି, ବକ୍ଷସ୍ଥଳ ଆସି ନୟା,
3: ସେ ତ ରନ୍ଧନ କଲେ ଆଉ ପାକ କଲେ ରନ୍ଧନ ହେଲା।
4: ନିଶ୍ଚିତ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଖାଇବାର ଦାୟିତ୍ୱ ମହାଲକ୍ଷ୍ମୀଙ୍କର,
3: ବାସ
4: ଜଗନ୍ନଂ ପାଚୟତେ ଲକ୍ଷ୍ମୀ ହିଁ ଭକ୍ତା ସ୍ୱୟଂ ଜନାର୍ଦ୍ଦନ।
3: ଆଚ୍ଛା ବଢ଼ିଆ ହେଲା, ଏ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଆମେ ଦେଇଦେଲେ। ଆଉ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ହେଲା ଯେ ଏଇଠି ତ ବିମଳା ନାହାନ୍ତି ଆଡ଼ପ ମଣ୍ଡପରେ, ତେଣୁ ବିମଳାଙ୍କୁ ସମର୍ପଣ ନହେଲେ, ସମର୍ପଣ ନହେଲେ ତ ମହାପ୍ରସାଦ ହୁଏ ନାହିଁ, ତେଣୁ ଏଇଠି କେମିତି ମହାପ୍ରସାଦ ହେଉଛି ବିମଳା ନଥାଇକି?
4: ଏଇ ଯେଉଁ କଥାଟି ଆପଣ କହିଲେ ସମର୍ପଣ ନହେଲେ ତାହା ମହାପ୍ରସାଦରେ ପରିଣତ ହୁଏ ନାହିଁ, ଏ କଥାଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭୁଲ, ଲୋକମାନଙ୍କ ମୁଣ୍ଡରେ ପଶିଛି ଯେ ବର୍ତ୍ତମାନ ଆଗ ମହାପ୍ରସାଦ ଯାଇକରି ବିମଳାଙ୍କ ପାଖରେ ସମର୍ପିତ ହେଲେ ତାହା ମହାପ୍ରସାଦରେ ପରିଣତ ହୁଏ, କିନ୍ତୁ ତାହା
3: ଭୋଗ ହେଲା ପରେ,
4: ମହାପ୍ରସାଦକୁ ମା ବିମଳା ଭୋଜନ କରନ୍ତି, ତାଙ୍କ ପାଇଁ ରୋଷ ଘର ନାହିଁ। ଆପଣ ଦେଖିବେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଗୋଟିଏ ରୋଷ ଘର ଅଛି ବଡ଼ଦେଉଳରେ, କିନ୍ତୁ ବିମଳାଙ୍କ ପାଇଁ ରୋଷ ଘର ନାହିଁ, ସେ କ'ଣ କରନ୍ତି, କେବଳ ସେ ହେଲେ କୈବଲ୍ୟ ଲୋଲୁପିନୀ, ତେଣୁ ମହାପ୍ରଭୁଙ୍କର କୈବଲ୍ୟ ବାହାରିଲା ପରେ ସେ ତାକୁ ଭୋଜନ କରନ୍ତି, ଆଉ ତାଙ୍କ ପାଖରେ ଲାଗିଲେ ଯାଇକିରି
3: ମହାପ୍ରସାଦ
4: ହବ ହୁଏ, ଏଇଟା ଭୁଲ। ଆଚ୍ଛା ଆମେ ଏବେ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି ଆପଣ ଯେ ବିମଳା ତ ଏଠି ନାହାନ୍ତି, ଖାଉଛନ୍ତି କେମିତି? ଶୁଣନ୍ତୁ, ଆପଣ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମରେ ପ୍ରଭୁଙ୍କର ଗୋଟିଏ ନାମ ଦେଖିବ, ଅଦୃଶ୍ୟ ବ୍ୟକ୍ତ ରୂପଶ୍ଚ, ସେ ନିଜେ ହେଉଛନ୍ତି ଅଦୃଶ୍ୟ ପୁଣି ହେଉଛନ୍ତି ବ୍ୟକ୍ତ ରୂପ, ଆମେ ଯାହାଙ୍କୁ ରଥରେ ଆଣୁଛେ ବ୍ୟକ୍ତ ରୂପ, କିନ୍ତୁ ସେ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଅଛନ୍ତି। ତୋର ପାଶେ ପାଶେ ଛନ୍ତି ନନ୍ଦନ ତୁଇ କାହିଁକି କରୁଛୁ, କେଉଁ ରୂପରେ ଅଛନ୍ତି, ଅଦୃଶ୍ୟ ରୂପରେ, ତେଣୁ ଏଠାରେ ମଧ୍ୟ ସେହି କୈବଲ୍ୟ ଲୋଲୁପିନୀ ମା ବିମଳା ଅଦୃଶ୍ୟ ରୂପରେ ରହି ମାଆଙ୍କ ପାଖରେ ଯେତେବେଳେ ମହାପ୍ରସାଦ ହୋଇଯାଏ ସେ ତାକୁ ଅଦୃଶ୍ୟ ରୂପରେ ପାଆନ୍ତି।
3: ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କୁ। ଆମର ଏଇ ଯେଉଁ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି ବା ମହାପ୍ରଭୁଙ୍କର ଲୀଳା ଯେତେବେଳେ ଆମେ ଆଲୋଚନା କରୁଛୁ, ଆମକୁ ଦୁଇଟି କଥାକୁ ଧ୍ୟାନ ଦେବାକୁ ପଡ଼ିବ, ଗୋଟିଏ ହେଲା ଲୌକିକ ବିଚାର, ଆଉ ଗୋଟିଏ ହେଲା ତାତ୍ତ୍ୱିକ ବିଚାର। ତାତ୍ତ୍ୱିକ ବିଚାରରେ ମହାପ୍ରଭୁଙ୍କର କୌଣସି ପରିବର୍ତ୍ତନ ହୁଏ ନାହିଁ, ସିଏ ଆସନ୍ତି, ଆମେ ଯେଉଁ କହିଦେଉଛୁ ଅନେକ ସମୟରେ ସିଏ ଜନ୍ମବେଦିକେ ଆସିଛନ୍ତି, ବାହୁଡ଼ାରେ ଫେରିଗଲା ବେଳକୁ ତାଙ୍କୁ ମନ ହେଉନଥିବ ଯିବାକୁ, ଏବଂ ତେଣୁ ମହାପ୍ରଭୁଙ୍କର

0: ସମଗ୍ର କେବଳ ଚକ୍ଷୁ ଦୁଇ ଦୁଇଟି ଚକ୍ଷୁକୁ ଛାଡ଼ିଲେ ସେତେବେଳେ ମଧ୍ୟ ଆହୁରି ଆନନ୍ଦ ଦିଶନ୍ତି। ତେଣୁ ତାଙ୍କର ଦର୍ଶନ ସବୁବେଳେ ନୂଆ ଏବଂ ଇଏ ଜାତି ଇଏ ଯେଉଁ ଜଗନ୍ନାଥ ପ୍ରେମୀମାନେ ଯେଉଁମାନେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ନିଜର କରିଛନ୍ତି ସେମାନେ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ସଦା ସର୍ବଦା ଦେଖିବାକୁ ଚାହାନ୍ତି। ଆଉ ଇତି ଅବସରରେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଆପଣମାନେ ଅନୁଭବ କରିବେ ଯେ ଶ୍ରଦ୍ଧାଳୁ କିପରି ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଭଲ ପାଏ। ଆମ କେନ୍ଦ୍ରରେ ଆସି ଜଣେ ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଆସି ପହଞ୍ଚିଛନ୍ତି। ତେଣୁ ଆମେ ତାଙ୍କୁ ପଚାରି ବୁଝିବା କିପରି ମହାପ୍ରଭୁଙ୍କର ଯାତ୍ରାରେ ସେ ଆସି ପହଞ୍ଚିଲେ। ଆପଣଙ୍କ ନାମ କହିବେ ଆଜ୍ଞା?
1: আমার নাম চণ্ডীচরণ শিকদার, আমি পশ্চিমবাংলা থেকে এসেছি। আমার আসল বাড়ি হচ্ছে নদিয়া নবদ্বীপ ধাম।
0: নদিয়া নবদ্বীপ ধামর শ্রোতা বন্ধু এ বয়সের আপনার কত বয়স হব?
1: 73 স্যার।
0: আচ্ছা, সুন্দর কথা। আপনার জগন্নাথকে দেখিবা পরে এটি বড়দাণ্ডরে ভক্ত মানুষ দেখিবা পরে এ যাত্রা আপনার কিপরি লাগুছি?
1: আমার খুব ভালো লাগেছে, আমি প্রত্যেক বাড়ি আসি, কিন্তু এবারে যে যত্নটা পেলাম আমি যেখানে এসেছি যে ভলেন্টিয়ারদের যে খাতির আমার খুব ভালো লেগেছে।
0: আপনার ভালো লাগুছি? সব ব্যবস্থা ভালো লাগুছি?
1: ভালো লেগেছে। এবং আমাকে তো আমি বয়স স্কাউট আছি, বয়স স্কাউটের ছেলে আছি এবং ফার্স্ট এড আগে করেছি। আমি ফিজিওথেরাপি করি, যা প্রতিবন্ধী ডায়ালিসিস রুগীদেরকে আমি ট্রিটমেন্ট করি। আমরা দুজনে, আমরা স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার এম এস ঘোষ ওদের সঙ্গে আমি থেকে আমি করেছি কাজ। এবং এবারে আমি সব থেকে প্রত্যেক বাড়ি আসি, এবারে স্বেচ্ছায় এসে আমি সব থেকে আনন্দ পেয়েছি। এবং ভলেন্টিয়াররা যারা আমাকে নিয়ে এসেছে এরকম যত্ন করে আমি কোনোদিন আসতে পারিনি।
0: জগন্নাথ মহাপ্রভুঙ্কর
1: জগন্নাথ মহাপ্রভুর দয়া, ওনার দয়া না হলে তো কিছু করা যায় না। উনিই সব, উনিই সব। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
0: শুনুলে শ্রোতা বন্ধু, সে প্রতিবর্ষ ରଥଯାତ୍ରାକୁ ଆସନ୍ତି, କିଛି ସେବା ଫିଜିଓଥେରାପି ସେବା ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରନ୍ତି। ତେଣୁ ଆଜି ମହାପ୍ରଭୁଙ୍କ ରଥଯାତ୍ରାରେ ଉପସ୍ଥିତ ହୋଇ ନିଜକୁ ଧନ୍ୟ ମନେ କରୁଛନ୍ତି। ଆଉ ସେ ଏତିକି କଥା କହିଲେ, ସବୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ଦୟା, ଏଇଟା ହିଁ ପୂର୍ଣ୍ଣତା। ଯେତେବେଳେ ମହାପ୍ରଭୁଙ୍କ ଦୟାକୁ ଆମେ ଶ୍ରେଷ୍ଠ ଭାବରେ ଗ୍ରହଣ କରୁ ଏବଂ ଅନ୍ୟକୁ କହୁ ଯେ ପ୍ରଭୁ ଦୟା ନ କରିଥିଲେ କ'ଣ ହୋଇପାରିଥାନ୍ତା।
2: ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପୁରୀର ଶରଧାବାଲିରୁ ଶୁଣୁଥିଲେ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ପବିତ୍ର ବାହୁଡ଼ା ଯାତ୍ରାର ସିଧା ପ୍ରସାରଣ। ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ।

0: কালে কালে শিব তব যোগ্য স্তব রমণী রতন সঙ্গ। প্রভু মো মাগু নাই ধন মাগু নাই মো রাজপদ মাগু নাই প্রভু এতিকি কেবল করুণা এতিকি কেবল মো উপরে আশীর্বাদর বারিধারাটি দেই থান্তু প্রভু মু যেতে দিনে পর্যন্ত থিবি আপনক নিকটরে সেই সেবাকু করুথিবি সে মার্জনা কার্য করুথিবি যো মার্জনা ভিতরে রহিছি এক দ্যোতনা যে দ্যোতনা ভিতরে রহিছি সমগ্র সংসারর সেই সুখকু সমর্পিত করিবার ভাবনা ইতিহাস সাক্ষী এ দেশর রাজা কেতে উৎসর্গীকৃত ভাবনা তাঙ্ক ভিতরে প্রভুঙ্ক নিকটরে সেই উৎসর্গীকৃত ভাবনা ভিতরে গোটিয়ে আমি সূচনা দেবাকু চাহুছু সে প্রভুঙ্কর সেবা কার্য বড় ভাই বলভদ্রঙ্কর চলন্তি বিষ্ণু বর্তমান সমাপন করিবাকু লাগিলেনি আউ কেবল আশীর্বাদ ভিক্ষা করিবা পরে আশীর্বাদর সেই প্রাপ্তি স্বরূপ পুষ্প মাল্যটিয়ে প্রাপ্ত করিবে আউ এপটে প্রজাবৎসল যে রয়েছন্তি সমস্ত শ্রদ্ধাড়ু তাঙ্কু সেই প্রভুঙ্কর সেবা যা করে সারিছন্তি যে আশীর্বাদ তাঙ্কু মধ্য সেমানকু সমর্পণ করিবে কিন্তু সেই সমর্পিত ভাবনা নেই প্রভুঙ্ক নিকটরে আজকু বহু দিন ধরে যে সেবা করুছন্তি নর্তকি ভাবরে বা নর্তন ভাবরে সেই নৃত্য নিপুণ কলার প্রদর্শন করি প্রভুঙ্ক নিকটরে নিজ জীবনকু সমর্পিত করিছন্তি আম নিকটরে পৌঁছিছন্তি পিলাটি দিনরু যে আকাশবাণীর গোটে শিশু কলাকার ভাবরে তাহার সেবা মধ্য প্রদান করিছন্তি তাঙ্কঠারু এ প্রভুঙ্কর এই অনুভব অনুভূতি সেবার সমর্পিত ভাবনা জাণিবা তাঙ্ক নাম হচ্ছে ডক্টর চিত্তরঞ্জন সাহানী মহোদয় তাঙ্ক পাখু আমি নিয়ে যাচ্ছু সে প্রভুঙ্কর সেই ভাব অনুভূতি কু টিকি আমমানকু পৌঁছাইবা পাই
1: জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কোন আপনমানকু অনুভূতি কহিবি আজি গত দিন মানুষ আপনার যে বর্ষা দেখুলে আমি ভাবুল বর্ষা হব ইয়ে পিচি পিচি এই মেকআপ ছাড়ি যাব কেমিতে নাচবু সাথে তুমি তো গিলাপ পিধিকি আসলে আমি কেমিতে নাচবু আমি কেমিতে তোমার সহিত রহবু তোমাকে যে মুহটা কু সজবাজ হয়েছি দেখবু কেমিতে আজ সুন্দর ভাবে মহাপ্রভু পাগটি করেদেলে কিন্তু বড় কথাটি যেত আজ দেখলি দি ভাই ভৌণী পড়াই আসলে বড় বাড় মণিমা হরিদ্রা মণিমা সুভদ্রিকা চক্ররাজ সুদর্শন পড়াই আসলে এতে কালিয়া সাথ আসলে আহা মু দেখু থাকে যে তো সে বেড়ে রহি যাতে নাকচনা দ্বার পাখে রহি যাতে আসুন থাকে বিকল হয়ে তাকে নাচু থাকে প্রভু তুমি টিকি দেখি দিও তুমি টিকি অনাই দিও এই সময় মু হঠাৎ দেখু থাকে যে গুন্ডিচা মন্দির রাস্তা আউ শ্রীমন্দির বাইশ পাচ পুরা অলগা অলগা কথা এটি সমতল রাস্তা যে ঠাদি আসু থাকে হঠাৎ যেত ঝকাটি দৌ থাকে দৈতাপতি সেবক মানে যেতবে পহণ্ডি করু থাকে সেত ঠাকুরে পছুক হয়ে থাকে যেত টিকি আগুক টাণু থাকে সেতবে দেখু থাকে আখিরে অনৌ থাকে বিস্ফারিত নেত্র মতো লাগিলা মো ছড়া সে কাহ দেখু না মতো হি দেখুম এতে আনন্দ লাগিলা মু তাকে কোণ নাচবি না ভুলে গেলি মু সাংে সাংে চন্দন করে পকাইদেলি মু তাকে চন্দন পকাইদেলি চন্দন তাকে মুহরে লেপিদেলি সেই চন্দন কু আনি মো দেহরে পকাইদেলি মতো এত খুশি লাগিলা আপনার সমস্তে জগন্নাথ কু ভালো পাঁতু মহাপ্রভুঙ্কু পাই সমস্তে আজি সংসার মঙ্গলময় হো সমস্তে কৌ থাকু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।
0: ভাবনারে বর্তমান আমার উৎকলর মৌড়মণি গজপতি দিব্য সিংহদেব বর্তমান বড় ভাই বলভদ্রঙ্কর রথরে ছেড়া পহরা কার্যকু সমাপন করি বর্তমান জগন্নাথঙ্কর রথ অভিমুখে যাত্রা করুছন্তি কিন্তু সবুঠারু গুরুত্বপূর্ণ বিষয় আজ শ্রদ্ধাড়ু ভক্ত এই শরধাবালির প্রাঙ্গণরে দণ্ডামান হয়ে চলন্তি বিষ্ণু আর সাক্ষাৎ বিষ্ণুঙ্কু দর্শন করিবা সহিত আজির যে মহা আনন্দর মিলনর যাত্রাকু অনুভব করুছন্তি সেই অনুভব ভিতরে কিন্তু প্রশাসন স্তরের তৎপরতা দেখা যাইছি এপটে জগন্নাথ মহাপ্রভুঙ্কর যে তাঙ্কর সেবা কার্য যে আমার যে ছেড়া পহরা কার্য করা যেতবে গজপতি যাত্রা করুছন্তি সে নন্দীঘোষ রথকু এপটে কিন্তু বড় ভাই বলভদ্রঙ্কর তাড়ধ্বজ রথরে ভই সেবক মানে কোঠ সুহাসিয়া মানে সমস্তে মিলিত ভাবরে চারমাড়কু বর্তমান কাড়ি নেউছন্তি কেতে তৎপরতা রয়েছে মহাপ্রভুঙ্কর আজির যে যাত্রাকু শৃঙ্খলিত করে সমগ্র বিশ্বকু পুষ্পায়িত করে কুসুমিত করে প্রভুঙ্কর যাত্রার আশীর্বাদ স্বরূপ রথযাত্রার যে নির্দিষ্ট স্থির ধার্য করা যাই তাহা বহু বিলম্বিত হয়েছিল কিন্তু আজ বাহুড়ে ଆଜି ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଆମେ ଦେଖିପାରୁଛୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଚାରମାଳ ବନ୍ଧା ହୋଇଥିଲା ଯାହା ତା ଖୋଲା ହେଲାଣି, ଆଉ କିଛି ସମୟ ପରେ ଘୋଡ଼ା ଯୋଚା ଯିବ ଏବଂ ରଥ ଟଣା କାର୍ଯ୍ୟ ଯେ ଚାରିଟା ବେଳକୁ ଯେଉଁ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଥିଲା ବୋଧ ହୁଏ ତାହା ଚାରିଟା ବେଳକୁ ଟଣା ଆରମ୍ଭ ନିଶ୍ଚିତ ଭାବରେ ହେଇଯିବ ଏହା ଆଶା କରାଯାଉଛି। କିନ୍ତୁ ୟାରି ଭିତରେ ଏଇ ଆଶା ସମ୍ଭାବନା ଉଦ୍ଦୀପନା ଭାବନା ଭକ୍ତି ଭାବନା ୟାରି ଭିତରେ ଆମେ ମଧ୍ୟ ଦେଖିପାରୁଛୁ ଆଜି ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ଯେଉଁ ଆମର ବାତାବରଣ ବା ପରିବେଶ ଯେଉଁ ଅନୁକୂଳ ପାଗ ଥିଲା ତାହା ସାମାନ୍ୟ ବର୍ତ୍ତମାନ ବର୍ଷା ଅଭିମୁଖେ ବା ବର୍ଷା ହେବ ବୋଲି ସୂଚନା ପ୍ରାପ୍ତ ହେଉଅଛି। କାରଣ ଘଡ଼ଘଡ଼ିର କିଞ୍ଚିତ ଶବ୍ଦ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଶ୍ରବଣ କଲୁ, ତାହା ମଧ୍ୟ ଆମେ ଆଶୀର୍ବାଦ ଭାବିକି ତାହା ମଧ୍ୟ ଆମେ ଆଶୀର୍ବାଦ ଭାବୁଛୁ। ଆଉ ଏଇଠି ଶାନ୍ତିନାଥ ମହୋଦୟ ଏଇ ଭାବନା ଭିତରେ ପ୍ରଭୁଙ୍କର କଥାକୁ କିଛି କହିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି। ଆଜ୍ଞା କୁହନ୍ତୁ।
2: ମୁଁ ଗୋଟେ କଥା ଖାଲି ସୂଚନା ଦେବାକୁ ଚାହିଁବି, ଏଇ ଯେଉଁ ଗଜପତି ମହାରାଜା ଛେରା ପହରା କରୁଛନ୍ତି, ୟାଙ୍କର ପ୍ରଥମେ ତ ମନ୍ଦିର ଶାସନ ବା ମନ୍ଦିର ପରିଚାଳନା ଦାୟିତ୍ୱ ତ ରାଜାଙ୍କ ପାଖରେ ଥିଲା, ତାପରେ ଯେତେବେଳେ ସରକାରଙ୍କ ପାଖକୁ ଚାଲିଗଲା ସେତେବେଳେ ଏଇ ଗଜପତି ମହାରାଜା ଦିବ୍ୟସିଂହ ଦେବଙ୍କ ବାପା ବୀରକିଶୋର ଦେବ ଗୋଟେ ଗୀତ ଲେଖିଥିଲେ, ସେ ଗୀତଟି ମୁଁ ଟିକେ ଶୁଣେଇ ଦେବାକୁ
0: ଚାହୁଁଛି।
2: ସେ ଗୀତଟି ହେଉଛି ଚକାଡୋଳା ଚଉ ବାହାକୁ ଦୋଷ ନ ଦେଇ ମୁଁ ଦେବି କାହାକୁ, ପ୍ରଭୁ କେଉଁ ଦରକାରକୁ ଆଶ୍ରା କଲୁ ସରକାରକୁ, ରଥ ଖରକାକୁ ପଛରେ ପକାଇ, ରଥ ଖରକା ମାନେ ମୁଁ ରଥ ଖରକା, ରଥ ଖରକାକୁ ପଛରେ ପକାଇ ମଥାରେ ରଖିଲୁ କଥା କୁହାଙ୍କୁ, ବୁଝିଲେ, ନ ରଖିଲୁ ସେବକ ଟେକ ବେଳ ଜାଣି ମୋଡ଼ିଲୁ ବେକ, ଏକି ତୋ ବିବେକ ପ୍ରଭୁ ଶ୍ରୀମୁଖ ମହାବାହୁ ବୋଲା ଉଚ୍ଚୁ ଛାଙ୍କୁ, ନାଥ ତୋର ଏକି ଅକଲ ନିଜ ଘର ଦେଲୁ ଦଖଲ, ଭଣ୍ଡାର ରକ୍ଷକ ପ୍ରଭୁ ଲୋକନାଥ ରଖି ନ ପାରିଲେ ଲକ୍ଷ୍ମୀ ମାଆଙ୍କୁ। ଇଏ ହେଉଛି ଯେତେବେଳେ ମନ୍ଦିରର ପ୍ରଶାସନ ଦାୟିତ୍ୱ ତାଙ୍କ ହାତରୁ ଚାଲିଗଲା, ହୁଏତ ସେତେବେଳକୁ ତାଙ୍କର ସାମର୍ଥ୍ୟ ବି ନଥିଲା, କିନ୍ତୁ ସିଏ ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ପରିଚାଳନା ଦାୟିତ୍ୱ ଦେବାକୁ ହସ୍ତାନ୍ତର କରିବାକୁ ଚାହୁଁନଥିଲେ ବୋଲି ଏ ପ୍ରକାର ତାଙ୍କର ଅନୁଶୋଚନା ବା ତାଙ୍କର ମନର କ୍ଷୋଭକୁ ଗୋଟେ କବିତା ମାଧ୍ୟମରେ ସିଏ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ଏଇଥିରୁ ଆମେ ବୁଝିବା ଯେ ଯେତେ ଯାହା ହେଲେ ମଧ୍ୟ କେଉଁ ହଜାର ହଜାର ବର୍ଷ ତଳୁ ମହାରାଜାମାନଙ୍କର ଯେଉଁ ଶାସନ କ୍ଷମତା ଥିଲା ଏବଂ ତାର ଗୋଟେ ଅଂଶ ଥିଲା ଶ୍ରୀମନ୍ଦିର ପରିଚାଳନା, ସେ ପରିଚାଳନା ଯେତେବେଳେ
0: ଆଉ ଗୋଟିଏ ମଧ୍ୟ କବିତାଟିଏ ମଧ୍ୟ କହିଛନ୍ତି,
2: ଆଜ୍ଞା,
0: ସେବାରୁ ଅନ୍ତର ହେଲି ଯେବେ ପ୍ରଭୁ ଏ ପ୍ରାଣ ଥିବ କିମ୍ପାଇ ଓହ୍ଲାଏ ନଦୀ କିମ୍ପା ମୋ ମଥାରୁ ଜଞ୍ଜାଳ ଭାର ଗୋସାଏ।
2: ହଉ ଆପଣ କୁହନ୍ତୁ,
0: କେତେ ସମର୍ପିତ ଭାବନା ଏ ଦେଶର ରାଜା କେତେ ଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ ନିଜକୁ ସମର୍ପିତ କରିଛନ୍ତି, ଯଦି ପ୍ରଭୁ ମୁଁ ଯଦି ଆପଣଙ୍କର ସେବା କରିପାରିଲି ନାହିଁ ତାର ଏ ସଂସାରର ଭାର ମୋ ମଥାରେ କାହିଁକି ଦେଇଛ ପ୍ରଭୁ, ମୁଁ ଆପଣଙ୍କର ସେବାର ଯଦି ଯୋଗ୍ୟ ହୋଇପାରିଲି ନାହିଁ, ସେଇ ଭାବ ସମର୍ପଣରେ ଇତିହାସ ସାକ୍ଷୀ ଯେତେବେଳେ ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଯେତେବେଳେ କାଞ୍ଚି ଅଭିଯାନ କରିଥିଲେ ଏଇ ଉତ୍କଳର ରାଜାଙ୍କର ସେ ସମ୍ମାନକୁ ରଖିବା ପାଇଁ ନିଜେ ପ୍ରଭୁ ବଳିଆର ଭୁଜ ବଡ଼ ଭାଇ ବଳଭଦ୍ର ଏବଂ ଜଗନ୍ନାଥ କଳା ଘୋଡ଼ା ଆଉ ଧଳା ଘୋଡ଼ାରେ ଯାତ୍ରା କରିଥିଲେ ସେ କାଞ୍ଚି ଅଭିଯାନରେ। ହଁ, ଆଉ ଆମେ ମଧ୍ୟ ଦେଖିପାରୁଛୁ ବର୍ତ୍ତମାନ ସେଇ ନନ୍ଦିଘୋଷ ରଥରେ ଜଗତର ନାଥ ଜଗନ୍ନାଥ କୋଟି କୈବଲ୍ୟ ନାଥ ଅରକ୍ଷ ରକ୍ଷଣ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ସେ ଗଜପତି ମହାରାଜ ବର୍ତ୍ତମାନ ସୁନ୍ଦର ଭାବରେ ସେଇ ଛେରା ପହରାର କାର୍ଯ୍ୟକୁ କରୁଛନ୍ତି ପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ। ଏ ଯେଉଁ ଏପଟେ ବଡ଼ ଭାଇ ବଳଭଦ୍ରଙ୍କର ରଥର ଚାରମାଳ ମଧ୍ୟ ଖୋଲାଯାଉଛି ଯାହା ଟିକିଏ ସମୟ ପୂର୍ବରୁ ଆମେ ମଧ୍ୟ ସୂଚନା ପ୍ରଦାନ କରୁଥିଲୁ। ଆଉ ସବୁଠାରୁ ବଡ଼ କଥା, ଶରଧାବାଲିରେ ଭକ୍ତମାନେ ସବୁ ଥିଲାବେଳେ ପ୍ରାତଃ ସମୟରୁ ଆମେମାନେ ମଧ୍ୟ ଦେଖିପାରୁଛୁ ଯେଉଁ ତିନି ଗୋଟି ରଥରେ ଯୋଚା ଯାଇଥିଲା ଦଉଡ଼ି ଯେତେବେଳେ ଗୁଣ୍ଡିଚା ଯାତ୍ରାରେ ସେଇ ଦଉଡ଼ି ମଧ୍ୟ ସୁନ୍ଦର ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ତାକୁ ଗୋଟିଏ ଜରି ପାଲକୁ ଢଙ୍କା ଯାଇ ରଖାଯାଇଛି, ଆଉ କିଛି ସମୟ ପରେ ତାହାର ମଧ୍ୟ ସେ ଜରି କଢ଼ାଯିବ ଆଉ ଦଉଡ଼ି ଲାଗିବ, ଯେଉଁ ଦଉଡ଼ି ଲାଗିସାରିଲା ପରେ ରଥ ଟଣା କାର୍ଯ୍ୟ ହେବ। ଆଉ ଏପଟେ ଆମର ଗଜପତି ମହାରାଜ ଛେରା ପହରାର ଯେଉଁ ନୀତି, ଯେଉଁ ଦୁଇଟି ପ୍ରକାରର ହୋଇଥାଏ ରାଜନୀତି, ଆଉ ଗୋଟିଏ ହେଉଛି ଛେରା ପହରା, ଯେଉଁ ଦଣ୍ଡ ପ୍ରଣାମ ପ୍ରଥମେ ଆସିବେ, ଦଣ୍ଡ ପ୍ରଣାମ କରିବେ, ତାପରେ ଶୁକ୍ଳ ବସ୍ତ୍ର ପ୍ରଦାନ କରିବେ। ଏଇ ଯେଉଁ ଶୁକ୍ଳ ବସ୍ତ୍ର ପ୍ରଦାନ କରିବାର ପରମ୍ପରା ଯାହାକି ଆମର ରାଜା କପିଳେନ୍ଦ୍ର ଦେବଙ୍କର ସମୟରୁ ଏହା ହେଇଥିଲା, ଯେତେବେଳେ ରାଜା କପିଳେନ୍ଦ୍ର ଦେବ ଦାକ୍ଷିଣାତ୍ୟ ବିଜୟ କରି ଆସିଥିଲେ ସେତିକିବେଳେ ସେ ପ୍ରଥମେ ବସ୍ତ୍ରକୁ ପ୍ରଦାନ କରି ଦାକ୍ଷିଣାତ୍ୟ ବିଜୟ ପରେ ଆଶୀର୍ବାଦ ସ୍ୱରୂପ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ବସ୍ତ୍ର ପ୍ରଦାନ କରି ଆଶୀର୍ବାଦର ଯେଉଁ ଛତ୍ର ଛାୟାରେ ବାହୁତଳେ ରଖିବା ପାଇଁ ନିବେଦନ କରିଥିଲେ। ଦେହର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ହେତୁ ବିବର୍ଦ୍ଧନ ଆହେ ପ୍ରାଣ ନାଥନୀୟ ସୁଚାରୁ ବସନ। ସେଇ ଦଣ୍ଡ ପ୍ରଣାମ କରି ପ୍ରଭୁ ସୁଚାରୁ ବସ୍ତ୍ର ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି, ଯାହାକୁ ନିଉ ଛାଳି ବୋଲି ମଧ୍ୟ କୁହାଯାଇଥାଏ। ସେ ନିଉ ଛାଳି ପରେ ପୁଣି ପୁଷ୍ପାଞ୍ଜଳି ଅର୍ପଣ କରିବେ, ତାପରେ କର୍ପୂର ଆଳତି, ସୁନା ଚାମରରେ ଆଲଟ ସେବା, ଆଉ ଯାହା କରିବେ ମାର୍ଜନା ତାପରେ ଆରମ୍ଭ ହେବ। ବାସ୍ତବରେ ଏଇ ଯେଉଁ ପୁଷ୍ପାଞ୍ଜଳି ପ୍ରଦାନ ମାଧ୍ୟମରେ ପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି, ପ୍ରଭୁଙ୍କର ଯାତ୍ରା କୁସୁମିତ ହେବା ସହିତ ଏ ସମଗ୍ର ସଂସାରର ଜଗତର ଜନଜୀବନ ତାଙ୍କର ଯାତ୍ରା ମଧ୍ୟ କୁସୁମିତ ହେଉଥାନ୍ତୁ। ତାରି ଭିତରେ ବିଜେ କାହାଳୀ ବାଜୁଛଇ ବୈଜନ୍ତରୀ ଅଛନ୍ତି, କାହାଳିଆ ସେବକମାନେ ଅଛନ୍ତି। ଆଉ ମଧ୍ୟ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଆମେ ଦେଖିପାରିଲୁଣି ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଭକ୍ତମାନଙ୍କ ଭିତରେ ଆନନ୍ଦ ଆହୁରି ଅଧିକରୁ ଅଧିକ ଭାବ ଜାତ ହେଲାଣି। କାହିଁକି ନା ଆଉ କିଛି ସମୟ ପରେ ରଥ ଟଣା କାର୍ଯ୍ୟ ହେବ, ଏବଂ ଆମର ପୋଲିସର ଯେଉଁ ବାହିନୀ ଅଛନ୍ତି କିଛି ଯେଉଁ ସୁବ୍ୟବସ୍ଥା ନିମନ୍ତେ ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ 3 ରଙ୍ଗରେ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ଜ୍ୟାକେଟ୍ ସେମାନେ ପିନ୍ଧି ସାରିଲେଣି। ବଡ଼ ଭାଇ ବଳଭଦ୍ରଙ୍କର ନୀଳବର୍ଣ୍ଣର, ଲାଲ ରଙ୍ଗର ଦେବୀ ସୁଭଦ୍ରାଙ୍କର, ଆଉ ହଳଦିଆ ଜ୍ୟାକେଟ୍ ଯେଉଁମାନେ ପିନ୍ଧିଛନ୍ତି ସେମାନେ ସେବା କାର୍ଯ୍ୟ ତୁଲାଇବେ ସେଇ ନନ୍ଦିଘୋଷ ରଥର।
3: ପବିତ୍ର ରଥଯାତ୍ରା ଉପଲକ୍ଷେ ସୁଭଦ୍ରା ଶକ୍ତି ବଜାର ଆପଣଙ୍କୁ ଜଣାଉଛି ଅସୁମାରୀ ଶୁଭେଚ୍ଛା। ଏହି ଶୁଭ ଅବସରରେ ସୁଭଦ୍ରା ଶକ୍ତି ବଜାରରେ SHG ମା ମାନଙ୍କ ହାତ ତିଆରି ହସ୍ତତନ୍ତ ଓ ହସ୍ତକଳା ସାମଗ୍ରୀ ସହିତ ମିଲେଟ୍ରୁ ପ୍ରସ୍ତୁତ ବିଭିନ୍ନ ଜୈବିକ ସାମଗ୍ରୀର ଅପୂର୍ବ ସମ୍ଭାର। ପବିତ୍ର ଘୋଷଯାତ୍ରା ଉପଲକ୍ଷେ ସୁଭଦ୍ରା ଶକ୍ତି ବଜାରରେ ବିଭିନ୍ନ କ୍ରୟ ଉପରେ ସ୍ୱତନ୍ତ୍ର ରିହାତି। ଆସନ୍ତୁ, ଆପଣଙ୍କ ଅପେକ୍ଷାରେ ସୁଭଦ୍ରା ଶକ୍ତି ବଜାର, SIRD କ୍ୟାମ୍ପସ, ୟୁନିଟ୍ 8, ଭୁବନେଶ୍ୱର।
4: ପବିତ୍ର ରଥଯାତ୍ରାରେ ପୂର୍ବତଟ ରେଳପଥର ବିନମ୍ର ସେବା ଜାରି ରହିଛି। ଏ ବର୍ଷ ଯାତ୍ରୀମାନଙ୍କ ସୁବିଧା ପାଇଁ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ପ୍ରାନ୍ତରୁ ଓ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟରୁ ବିଶେଷ ଟ୍ରେନ୍ ଚଳାଚଳର ଘୋଷଣା କରାଯାଇଛି। ଏଥିସହିତ ଅତିରିକ୍ତ ଟିକେଟ୍ ବିକ୍ରୟ କେନ୍ଦ୍ର, ଯାତ୍ରୀ ସହାୟତା କେନ୍ଦ୍ର ଓ ଷ୍ଟେସନ୍ମାନଙ୍କରେ ଯାତ୍ରୀମାନଙ୍କ ସୁରକ୍ଷା ପାଇଁ ବିଶେଷ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ପୂର୍ବତଟ ରେଳପଥ ଆପଣଙ୍କ ସେବାରେ।
5: ଡାଇରିଆ ନିରାକରଣ ପାଇଁ କେତୋଟି ସାଧାରଣ ସତର୍କତା।
6: ଅଧଘଣ୍ଟାଏ ଫୁଟାଯାଇ ଥଣ୍ଡା କରାଯାଇଥିବା ପାଣି କିମ୍ବା 1 ଲିଟର ପାଣିରେ ଗୋଟିଏ ହାଲୋଜେନ୍ ବଟିକା ପକାଇ ଅଧଘଣ୍ଟା ପରେ ପିଇବା ପାଇଁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ।
5: ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତି ପୂର୍ବରୁ, ଖାଇବା ପୂର୍ବରୁ ଓ ଶୌଚ ହେବା ପରେ ସାବୁନରେ ଭଲ ଭାବେ ହାତ ଧୁଅନ୍ତୁ।
6: କାହାର ଝାଡ଼ା କିମ୍ବା ବାନ୍ତି ଲକ୍ଷଣ ଦେଖାଦେଲେ ତୁରନ୍ତ ORS ଦ୍ରବଣ ପିଆନ୍ତୁ ଓ ଡାକ୍ତରଖାନା ନିଅନ୍ତୁ। ବିଳମ୍ବ କଲେ ବିପଦ ଅଛି।
5: ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ପରିବାର କଲ୍ୟାଣ ବିଭାଗ, ଓଡ଼ିଶା।
7: ହଁ, ଏ ମୁଦିଟି ଭଲ ଲାଗୁଛି, ପତ୍ନୀଙ୍କୁ ପସନ୍ଦ ଆସିବ।
8: ହଁ ସାର୍, ଆପଣଙ୍କ ଚଏସ୍ ବହୁତ ଭଲ ଅଛି, ଆଉ ଏ ଡିଜାଇନ୍ ବି ନୂଆ।
7: ଡିଜାଇନ୍ ନୂଆ ଅଛି, ଠିକ୍ ଅଛି, କିନ୍ତୁ ସୁନାର ବିଶୁଦ୍ଧତାର ପ୍ରମାଣ କେଉଁଠି ମିଳିବ?
8: ସଚେତନ ଗ୍ରାହକ ହୁଅନ୍ତୁ, ଆଜି ହିଁ ଡାଉନଲୋଡ କରନ୍ତୁ BIS କେୟାର ଆପ୍। ସୁନା କିଣିବା ପୂର୍ବରୁ BIS କେୟାର ଆପ୍ରୁ HUID କୋଡ୍ ନିଶ୍ଚୟ ଯାଞ୍ଚ କରନ୍ତୁ।
9: ପୁରୀର ବଡ଼ଦାଣ୍ଡ କେବଳ ଗୋଟିଏ ରାସ୍ତା ନୁହେଁ,
10: ଏହା ଭକ୍ତ ଓ ଭଗବାନଙ୍କୁ ଯୋଡ଼ିବାର ପଥ।
9: ଏହି ପଥରେ ଜାତି ନାହିଁ, ଧର୍ମ ନାହିଁ, ପରିଚୟ ନାହିଁ,
10: ଅଛି କେବଳ ମଣିଷ ପଣିଆ।
9: ଆଉ ଯେତେବେଳେ କାହା ପାଇଁ ସାହାଯ୍ୟର ହାତ ବଢେ,
10: ତାହା ହିଁ ହୁଏ ମହାପ୍ରଭୁଙ୍କ ପ୍ରତି ଶ୍ରେଷ୍ଠ ସମର୍ପଣ।
9: ସଡ଼କ ଦୁର୍ଘଟଣାଗ୍ରସ୍ତଙ୍କ ଜୀବନ ରକ୍ଷାର ସଂକଳ୍ପ ସହ ସରକାର ଆଣିଛନ୍ତି PM ରାହତ ଯୋଜନା,
10: ଯେଉଁଠି ଅନୁବନ୍ଧିତ ଘରୋଇ ଡାକ୍ତରଖାନାରେ 7 ଯାଏ 1.5 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତର ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚ ସରକାର ବହନ କରନ୍ତି।
9: ଓଡ଼ିଶାର 798 ଘରୋଇ ଡାକ୍ତରଖାନା ଏହି ଯୋଜନାରେ ପଞ୍ଜୀକୃତ ହୋଇଛନ୍ତି।
10: ସେହିଭଳି ସମସ୍ତ ସରକାରୀ ଡାକ୍ତରଖାନାରେ ସଡ଼କ ଦୁର୍ଘଟଣାଗ୍ରସ୍ତଙ୍କ ଚିକିତ୍ସା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାଗଣା।
9: ଆସନ୍ତୁ, ମାନବିକତାର ଏହି ସଂକଳ୍ପରେ ସହଭାଗୀ ହୋଇ ଆମେ ବି ବଢାଇବା ସଡ଼କ ଦୁର୍ଘଟଣାଗ୍ରସ୍ତଙ୍କୁ ସହାୟତାର ହାତ।
10: ପବିତ୍ର ଘୋଷଯାତ୍ରାର ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା।
9: ରାଜ୍ୟ ପରିବହନ ପ୍ରାଧିକରଣ, ଓଡ଼ିଶା ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି।
3: ରାଷ୍ଟ୍ରୀୟ ପ୍ରଗତିର ଭିତ୍ତି, ନାରୀଙ୍କୁ ଶକ୍ତି, ବିକଶିତ ଭାରତରେ ସମୃଦ୍ଧ ଓଡ଼ିଶା ପାଇଁ ମହିଳା ସଶକ୍ତିକରଣକୁ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ବିଶେଷ ଗୁରୁତ୍ୱ। ମହିଳା ସଶକ୍ତିକରଣର ଯୁଗାନ୍ତକାରୀ ଯୋଜନା ସୁଭଦ୍ରାରେ ମହିଳାଙ୍କୁ ମିଳିଛି ଆର୍ଥିକ ସହାୟତା। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କନ୍ୟା ବିବାହ ଯୋଜନା, ଏକୀକୃତ ମମତା ଓ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମାତୃବନ୍ଦନା ଯୋଜନାରେ ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀଙ୍କୁ ସହାୟତା। ଅସୁବିଧାରେ ଥିବା ମହିଳାଙ୍କୁ ତୁରନ୍ତ ସହାୟତା ପାଇଁ ମହିଳା ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1-8-1, ଅସହାୟ ମହିଳାଙ୍କ ପାଇଁ ଶକ୍ତି ସଦନ, ୱାନ୍ଷ୍ଟପ୍ ସେଣ୍ଟର, ପୋଷଣ ଅଭିଯାନ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପୁଷ୍ଟି ଯୋଜନା ଇତ୍ୟାଦି ମାଧ୍ୟମରେ ଗର୍ଭବତୀ, କିଶୋରୀ, ପ୍ରସୂତି ଓ ଶିଶୁଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ଦିଆଯାଉଛି ପ୍ରାଧାନ୍ୟ। ପ୍ରାରମ୍ଭିକ ଶୈଶବ ଯତ୍ନ ଓ ଶିକ୍ଷା, ଆମେ ପଢ଼ିବା ଆମ ଭାଷାରେ, ବେଟି ବଚାଓ ବେଟି ପଢ଼ାଓ ଅଭିଯାନ, ଅଦ୍ୟୁକା ଇତ୍ୟାଦି ଜରିଆରେ ମହିଳା ଓ ଶିଶୁଙ୍କ ସର୍ବାଙ୍ଗୀନ ଉନ୍ନତି ପାଇଁ ସର୍ବଦା କାର୍ଯ୍ୟରତ ମହିଳା ଓ ଶିଶୁ ବିକାଶ ବିଭାଗ, ଓଡ଼ିଶା ସରକାର।
0: আগে গজপতি উভা হইছন্তি শিরে জোড়ি কর দুই কি সিনা সোধনি রে মার্জনা করন্তি রথ চক সবু ভূইকি। আগে পহণ্ডির ভূইকি যে মার্জনা কার্য করা যাওতিলা বর্তমান রথর সেই ভূমিকু মার্জনা করুছন্তি গজপতি মহারাজ। সম্প্রতি রাজগুরুঙ্ক দ্বারা অভিমন্ত্রিত যে হয়েছি যে সুনার যে মার্জনার যে বা সুনা খড়িকা সেই সুনা খড়িকা কু ধরিছন্তি গজপতি মহারাজ। যে মহারাজ মার্জনার কার্য করিবে কিন্তু তা পূর্বরু সে বর্তমান কর্পূর আলতি করুছন্তি। কর্পূর আলতিরে প্রভুঙ্ক নিকটরে সমর্পণ করুছন্তি কর্পূর পুরেণ মন হরেণ সুবর্ণ পান্ত্রান্তর সংস্থিতেন প্রদীপ্ত ভাষা সহসঙ্গতেন নিরাঞ্জনাতে জগন্নাথ কুর্বে। সে কর্পূর বর্তিকার আলতি পূর্বক প্রভু বর্তমানকর সেই জগন্নাথ যে অখিল ব্রহ্মাণ্ডর প্রতি সেই চকা চকা আখি চকা নয়নরে যে সবু কিছু দেখুছন্তি সে কালিয়া শান্ত যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষরে আজ একাকার হয়েছন্তি সেই সমস্ত শ্রদ্ধাল ভক্ত। সে ভক্তঙ্ক সম্মুখরে আজ সর্বশ্রেষ্ঠ ভক্ত যে আদ্য সেবক চলন্তি বিষ্ণু বর্তমান সেই নন্দীঘোষ রথরে ছেড়া পহরা কার্য করা যাচ্ছেন। কারণ এহা পূর্বরু তাঙ্কর যে রাজনীতি বন্দাপনা কার্য তাহা সমাপন করি সারিলেনি আউ অপেক্ষা করিছন্তি যে যে দয়নামালী শুক্ল বস্ত্র শুক্ল পুষ্প প্রদান করিবে সেই শুক্ল পুষ্পকু তাহাকু ভণ্ডার মেকাব রথর চতুর্দিগরে বা যে যে ভূমি রথর ভূমি সেইঠার সিঞ্চন করিবে আউ সংস্কার হইতিবা সেই খড়িকা যে ঝাড়ুকু সুনার যে লাগি অছি বেন্ট সব সুনার বেন্টরে যে নারিকেলর যে খড়িকা বা যে রহিছি তাহার সেই যে রথর ভূমিকু তাকু সুন্দর ভাবরে মার্জনার কার্য করুছন্তি এ শোধনর কার্য। বাস্তবরে যদি আমি দেখিবা এ মার্জন কোন যদি আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবরে চিন্তা করিবা অন্তঃশুদ্ধি বলে যাহাকু কুয়া যাইতায়। কারণ বহিঃশুদ্ধি যাহা আমার আখিকু দেখা যাচ্ছি তা বাস্তবরে সেয়া নুহে। এয়া মাধ্যমরে আম মন ভিতরে থিবা সমস্ত সড় রিপু যে সড় রিপুকু আমি দমন করি মন ভিতরে শান্তি মৈত্রী প্রীতি আউ সববেলে চির আনন্দ আমি রহি প্রভুঙ্ক নিকটরে নিজকু সমর্পণ করিবা সহিত প্রত্যেকটি ব্যক্তিকু ভাল পাইবা সম্মান দেবা স্নেহ প্রদান করিবা ইয়ে যাত্রার আভিমুখ্য হেউচি এইয়া। কাহিকি না আম ভিতরে যদি কোনসি বিকার থিব তেবে তাহলে আমি কেবে কাহাকু আপনাই পারিবা নাহি। ঠিক সেইপরে সেইপরি ভাবরে শুক্ল পুষ্পকু যে সিঞ্চন করা যাচ্ছি ভণ্ডার মেকআপ যে এইঠারে আনি সিঞ্চন করুছন্তি দয়নামালী সেবকঙ্ ঠারু তাহা সেই রথর ভূমিকু মার্জন করুছন্তি গজপতি মহারাজ। এহা পরে চন্দনর জল যাহা যাহুথরে চন্দন গুণ্ড জলরে মিশ্রণ করা যাইতিব বহলিয়া তাকু মধ্যে পকাইবে সিঞ্চন করিবে সেই সংস্কারিত করিবে আউ পুনর্বার পুনি আসিব সেই চন্দন গুণ্ডর সিঞ্চন আউ মার্জনার কার্য। এ মার্জনা ও দ্যতনা ভিতরে যে সেবা সমর্পণর ভাব যে প্রভু মুছার মাতর মোর মোর বলি কহিবাকু নাহি বাট তুম শ্রী চরণে অর্পণ করুছি ঘেন হে বিশ্ব সম্রাট মু সবু কিছু আপনার সম্রাট হে বিশ্বর সম্রাট মু আপনার সমর্পণ করুছি সেই প্রভুঙ্কর নিকটরে যে সেবা সমর্পণ অর্পণ করুছন্তি গোটিয়ে পরে গোটিয়ে জ্যেষ্ঠায় নম শ্রেষ্ঠায় নম এ সংস্কৃতি মধ্যে আমাকে সে শিখাউছি গুরু গুরুজন মানুষ সম্মান কর তাঙ্কর আশীর্বাদ লাভ কর কারণ তাঙ্কর আশীর্বাদরে পঙ্গু লিঙ্গতি গিরি ভালি আমি সবু কিছু আমি করিপারিবা যেতে বড় অসাধ্য কার্য হলে মধ্য। আউ এপটে আমার বড় ভাই বলভদ্রকর রথর সমস্ত চারমাল যাহা বন্ধা যাইতিলা তাহা খোলা গলানি আউ দৌড়ি মানে মধ্যে যে লাগিতিলা সেই বন্ধা কার্যরে তাকু মধ্যে সুন্দর ভাবরে সবু খোলা হাই একত্রীকরণ করা গলানি প্রশাসনিক স্তররে সুন্দর ভাবরে ব্যারিকেড মধ্যে কোনসি বাহার লোক ব্যক্তি যে মানে বিনা পাসরে অছন্তি সেমানকু সমস্তকু বাহারকু বাহার করা দিয়া যাউছি যে কড়ন ভিতরু আউ বিজে কাহালি বাজি সেই জগন্নাথঙ্কর যে ছেড়া পহরার কার্য আছে সময় পরে যেটি সরব সেই সরিবা ভিতরে ଆଶୀର୍ବାଦର ମାଳ ସ୍ୱରୂପ ମଧ୍ୟ ନିଜେ ଚଳନ୍ତି ବିଷ୍ଣୁ ଧାରଣ କରିସାରିଛନ୍ତି ବଡ଼ ଭାଇ ବଳଭଦ୍ରଙ୍କ ଯେଉଁ ପାଖରୁ। ଆଉ କିଛି ସମୟ ଆମେ ଅପେକ୍ଷା କରିବା। ଭରସା ଶିରସା ଦୃଷ୍ଟିଆ ମନସା ବଶସାମ ତଥା ପଦ୍ମଭ୍ୟାମ କରାଭ୍ୟାମ ଜାନୁଭ୍ୟାମ ପ୍ରଣମ ଅଷ୍ଟାଙ୍ଗ ଉଚ୍ୟତେ, ଯେଉଁଠିକି ଆମେ ଯେଉଁଠି ଅର୍ଥାତ୍ ବକ୍ଷ ଶିର ଅନ୍ତଃଦୃଷ୍ଟି ମନ ବଚନ ପାଦ କର ଜଙ୍ଘ ଏ ସମସ୍ତକୁ ଆମେ ଆପଣଙ୍କ ନିକଟରେ ଏକୀଭୂତ କରି ସବୁ ଷଡ଼ରୀପକୁ ଆମେ ଦମନ କରି ପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରିବା। ହେ ପ୍ରଭୁ, ଆପଣ ଆମକୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଯୁଗେ ଯୁଗେ ଆପଣଙ୍କର ସେବାର ଯେଉଁ ଆମକୁ ସାନ୍ନିଧ୍ୟ ମିଳିଛି, ଯେଉଁ ପ୍ରାପ୍ତ ମିଳିଛି, ବାସ୍ତବରେ ଏହା ଚିର ବନ୍ଦନୀୟ। ଆମେ ସେତିକି ଧନ୍ୟ କରୁ ହେଇଥିଲେ, ଆମେ ଯେଉଁ କେଉଁ ଜନ୍ମରେ ଆମେ ସେତିକି ପୁଣ୍ୟ ଫଳ ଲାଭ କରିଛୁ, ଆଜି ଆପଣଙ୍କର ସେବାରେ ଏଇ ଯେଉଁ ନିଜକୁ ନିୟୋଜିତ କରିଛୁ। କାରଣ ଜଳେ ସ୍ଥଳେ ଚାନ୍ତରିକ୍ଷେ ମୁକ୍ତିଶ୍ରୀ ପୁରୁଷୋତ୍ତମ ଏଇ କ୍ଷେତ୍ର, କାରଣ ଗଙ୍ଗାୟାମ ଜଳେ ମୁକ୍ତି ବାରାଣାସିଆ ଜଳେ ସ୍ଥଳେ ଜଳେ ସ୍ଥଳେ ଚାନ୍ତରିକ୍ଷେ ମୁକ୍ତିଶ୍ରୀ ପୁରୁଷୋତ୍ତମ ଏଇ ସେ ପୁରୁଷୋତ୍ତମ କ୍ଷେତ୍ର, ଯେଉଁ କ୍ଷେତ୍ର ପରମ ପାବନ କ୍ଷେତ୍ର, ମୁକ୍ତିର କ୍ଷେତ୍ର, ମୋକ୍ଷର କ୍ଷେତ୍ର। ଏଠି ସାକ୍ଷାତ ଦେବୀ ବିମଳା ମଧ୍ୟ ମୁକ୍ତି ପାଇବା ପାଇଁ ଏହି କ୍ଷେତ୍ରରେ ବିରାଜମାନ କରିଛନ୍ତି।

0: করি করি প্রশ্নোত্তর কাল মূল করবার লাগি অধ্যক্ষ সিপি রাধাকৃষ্ণন চেষ্টা করিথিলে ভিল বিরোধী সদস্য মানে হোহল্লা করিথিলে হেতির লাগি গৃহকে দুই পরর দুই বজে তক মুলতবি ঘোষণা করা যাইথিলা। ফের ঘা গৃহ কার্য মূল হেবার দেখিকরি সরকারকর গৃহ রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় বন্দে মাতরম বিল 2026 আগত করিছন। তার উত্তরু সমান পরিস্থিতি লাগি রহবানু রাজ্যসভানো ভিল আইবা সোমবার তক মুলতবি ঘোষণা করা যাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর অধ্যক্ষতাটি হইতিবার কেন্দ্র ক্যাবিনেট বৈঠকটি আজ প্রশ্নপত্র প্রঘট মামলা ও পরীক্ষা সময়টি অনিয়মিততা অটকাবারকে কড়া দণ্ডবিধান লাগি ফাস্ট্র্যাক কোর্ট থাপনাকে নেইকরি চিঠা বিলকে অনুমোদন মিলিছে। আইবা হপ্তাথি বিলকে সংসদন আগত করা যিবা। গলাকাল প্রধানমন্ত্রী প্রশ্নপত্র প্রঘট প্রসঙ্গতি কড়া আইন আসবা বলি ভিডিও বার্তাটি সূচনা দেইথিলে। ক্যাবিনেটর অলগা নিষ্পত্তি বাদে কেন্দ্র সূচনা ও প্রসারণ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিছন দেশে তিনটা রাসায়নিক পার্ক প্রতিষ্ঠা লাগি ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন ভব্য রসায়ন যোজনাকে অনুমোদন মিলিছে। এই যোজনা লাগি মোট 3030 কোটি টাকা ব্যয়বরাদ করা যাইছে। এই যোজনা 2026-27 নু 2030-31 আর্থিক বছর তক কার্যকরী হবা বলি শ্রী বৈষ্ণব কহিছন। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। রাইজে শিল্প ও সূচনা প্রযুক্তি ক্ষেত্রটি নূয়া বিপ্লবর শুভারম্ভ হয়েছে বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছন। ভুবনেশ্বর লোকসেবা ভবন আজ এসসিএল টেক আর স্বদেশী সর্ভম এআই সাথে দুইটা বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই অবসরে মুখ্যমন্ত্রী কহিছন ইতার জরিয়ে প্রযুক্তিবিদ্যা আধারিত আর্থিক অভিবৃদ্ধি বর্ক সেবা এসসিএল টেক কোম্পানি রাইজে 730 কোটি টাকা পুঞ্জিনিবেশ করবা। এথির লাগি 6000 নু অটকা কুশলী জুয়ান পিলাটুকেলকু সিধাসলক নিযুক্তি সুযোগ মিলবা বলে মুখ্যমন্ত্রী কহিছন।
1: এসসিএল টেক ওড়িশারে নিজর এক গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টর প্রতিষ্ঠা করিয়া পাই যাউছন্তি যাহা রাজ্যর আইটি ইকোসিস্টমকু বিশ্ব স্তরে এক নূয়া পরিচয় প্রদান করিব। সেইভাবে ভাবে আজ দ্বিতীয় এমওইউ সাইন হয়েছি তাহা মধ্য এসসিএল টেক এবং সর্ভম এআই মিলিত সহযোগে ওড়িশারে এক সভরেন এআই পার্ক এবং এআই অপ্টিমাইজ ডাটা সেন্টার ইয়ে মধ্যে প্রতিষ্ঠা হওয়া পাই যাচ্ছি যা রাজ্যর ডিজিটাল ইকোসিস্টমকে বহু মজবুত করিব। এক গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টার মাধ্যমে আম ওড়িশার প্রায় 6000 অধিক উচ্চ শিক্ষিত এবং কুশলী যুবতী মানুষ ডাইরেক্ট জব এখানে প্রাপ্ত হয়ে পড়ব।
0: সূচনা অনুসারে এসসিএল টেক রাইজে গোটে ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করবা। ইতার জরিয়ে আইটি ইকোসিস্টম বর্কস হেবা। সেন্তা সর্ভম এআই রাইজে এআই অপ্টিমাইজ ডাটা সেন্টার প্রতিষ্ঠা করবা। এই দুই প্রকল্প লাগি আইবা 5 বছর ভিতরে 15000 কোটি টাকা খরচা করা যিবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইবার রবিবার দিন সকাল 11 বাজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জরিয়ে দেশ আর দুনিয়া সারা লোকঙ্কর সাথে ভাব দিয়ানিয়া করবে। এটা তাঁকর 136 নম্বর মন কি বাত কার্যক্রম হবা। মন কি বাত কার্যক্রম আকাশবাণী আর দূরদর্শন জরিয়ে আর এআইআর নিউজ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপটি প্রসারণ করা যিবা। আকাশবাণী সংবাদ ডিডি নিউজ পিএমও অফিস আর সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়ের ইউট্যুব চ্যানেল থেকে তার সিধা প্রসারণ করা যিবা। প্রধানমন্ত্রীকর হিন্দি অভিভাষণ উত্তর আঞ্চলিক ভাষাতে তার প্রসারণ করা যিবা। দেশর অর্থনীতি ও বিকাশ প্রক্রিয়াটি আয়করর গুরুত্বপূর্ণ অবদান বাবদে সচেতনতা বড়াবার উদ্দেশ্য থিয়া জাতীয় আয়কর দিবস পালন করা যাচ্ছে। 2010 মসিহানু কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড তরফু এই দিবসকে আনুষ্ঠানিকভাবে পালন করা যাচ্ছে। আয়কর রাষ্ট্র নির্মাণর গোটে সশক্ত ভিত্তিভূমি। সবু নিষ্ঠাপর করদাতাঙ্কর অবদান দেশর বিকাশ জনকল্যাণ ভিত্তিভূমি ও আত্মনির্ভর ভারত সংকল্পকে নূয়া দিক দেশি। সমিয়া সহিতে দেশর আয়কর ব্যবস্থা ভিল অতকা স্বচ্ছ সরল আর ডিজিটাল হয়ে পারিছে। ই ফাইলিং অনলাইন রিফন্ড প্যান আধার সংযোগ বাগি ব্যবস্থা করদাতাঙ্কর লাগি প্রক্রিয়াকে আহুরি সহজ করিছে। আজির দিনে ভিন ভিন জাগান সচেতনতা কার্যক্রম কর্মশালার আয়োজন করা যাচ্ছে। শেষে মুখিয়া খবর ফেরখায়। ভক্তিময় পরিবেশ ভিতরে শ্রীক্ষেত্র পুরীন চালিছে মহাপ্রভুঙ্কর বাহুড়া যাত্রা। ভিন ভিন প্রসঙ্গকে নেইকরি বিরোধী দলর সদস্য মানকর হোহল্লা জারি রহবানু সংসদর দুই গৃহ আইবা সোমবার তক হেলা মুলতবি। ପ୍ରଶ୍ନପତ୍ର ପ୍ରଘଟ ମାମଲା ଓ ପରୀକ୍ଷା ସମୟାତି ଅନିୟମିତତା ଅଟକାବାରକେ ଫାଷ୍ଟ୍ରାକ୍ କୋର୍ଟ ସ୍ଥାପନାକେ ନେଇକରି ଚିଠା ବିଲ୍କେ କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ୍ର ଅନୁମୋଦନ ଆଉର୍ ରାଜ୍ୟ ଶିଳ୍ପ ସୂଚନା ପ୍ରଯୁକ୍ତି କ୍ଷେତ୍ରଟି ନୂଆ ବିପ୍ଳବର ଶୁଭାରମ୍ଭ ହୋଇଛି କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ଆଜିର ଆଞ୍ଚଳିକ ଖବର ଇନ ଶେଷ ହେଲା। ଜୁହାର।

0: আমার উর্বর মাটটা বি
1: ক্ষয় নি হেবা নি
0: হয় হয় তো মাটটা উর্বর রহবা বলে সে না ভল করি চাষবাস মানে হে পারবা তো সেথির লাগি আমকে প্রাকৃতিক কৃষি করি করি জৈবিক হিসাবে যেন চাষবাস মানে করমা গোবর খত দেমা তারপরে পতর মানে যেন অছি সেটা মানে সড়াই করি আমার ক্ষেত মানকে পকামা আর নিম করঞ্জ এই সবুর ব্যবহার করমা গোমূত্র বীজামৃত যাহা বি বনা হচ্ছে হাঁডি খত সবুকে দেই করি আমি আমার ক্ষেত কে বঁচাই পারমা
1: বেলে আমার যেন মাটিটা নির্জীব হই হই করে যেন যাচ্ছে সেটাকে ফির থরে জীবন্ত করমা আপ কহুছ তো
0: হ্যাঁ হ্যাঁ এই কথা নয় আর এটা সব আমি আমার ক্ষেত বাঁচাও অভিযান মাধ্যমে করমা
1: বেলে সেথি লাগি আমকে গছ বি ভরপুর মাত্রারে যোগে কাজে পড়বা
0: বিলকুল
1: যেবা কি তুমি কহুতলো বর্ষা জলরে আমার যেন মাটিটা ধুই হই করে পলে যিস সেতানু বচাবার লাগি
0: হ্যাঁ গুরুবারি তার সঙ্গে সঙ্গে আমার যেন ফসল মানকর বীমা হেটা বি করবার আছে আমকে তা করি কি কেতেবেলে ওয়েতকা পাইন হেবা তো কেতেবেলে পাইন কম পড়ি যিবা কেতেবেলে রোগ পোক হেবা তো কেতেবেলে কোরা মার দেলা
1: তো কেতেবেলে হাতি কি ভালু হেলা কি আহুরি কেতে জীবজন্তু অছন সেমানে খাই করি সেটাকে নষ্ট করি দেবে
0: তো ই সব অসুবিধা মানে আছে সেথির নু আমকে যদি বঁচবার আছে আর ক্ষতিপূরণটা পাইবার আছে বলে আমকে ফসল বীমা যোজনাটা করবার আছে
1: বড়িয়া কথাটা কহিল শশী আর আমার ভাই বহন মানে বি নিহাতি ভাবে এটা কানে গন্ঠি বাঁধি করে রাখবে
0: আর আমার সরকার র যেন বারো বরস পুরলা সেথি তো সবকর লাগি ভিন ভিন যোজনা মানে করা হেলা তো চাষবাস লাগি বি কেতনে কেতে সব যোজনা করা হেলা মঝা মঝাতি আর্থিক সহায়তা দেবার লাগি সম্মান নিধি যোজনা করা গলা চাষ র ভল করে দেখরেখ করবার লাগি চাষী মানকে ই ড্রোন মাধ্যম থি চাষ র নিরীক্ষণ করি হেবা যেন্তা সেথি লাগি বি ব্যবস্থা মানে করা হেলা
1: বেলে শশী
0: হয়ে গুরবারি
1: ই যেন যোজনা মানে বাহার করলে আমার সরকার সেটা তো আমার সমস্তঙ্কর ভল লাগি হি
0: বিলকুল সত কথা
1: আমি সেতার সদুপযোগ করি করি সেটাকে কামরে লগাবার আছে
0: হেলে গুরবারি
1: হই সসি
0: কথা কথা ন অনেক কথা বার্তা মানে হেলা ন বলে কা বলুছ মুখিয়া কথা আর কি জিমা
1: হইগা বেলে চলো চলো আজ আমি ই বহেন কর কথা শুনমা সে তাঙ্কর চাষবাস কে নেই করি কেনতা কানা করুছন আর কেনতা তাঙ্কর জীবন জীবিকা কে আগেই চালিছন সে বিষয়ে শুনমা
0: হ গুরবারি শুনু
1: তো চাষি ভাই বহেন মানে আজ আমি জনে নানিঙ্কর সহিত কথা হেমা যে কি চাষবাস করবার সঙ্গে এসএসজি গ্রুপের মেম্বর বি অছন তার সঙ্গে সঙ্গে সে সিলাই বি করি দিছন আও তাঙ্কর ঘর পরিবার চলাবার লাগি সাহায্য সহযোগ করি আসুছন তো নানি জুহার
2: জুহার
1: আপনকর পরিচয়টা দউন
2: মো না হচ্ছে রিনা একা গাটা হচ্ছে চুঙ্গি মাটি পোস্টটা হচ্ছে চুঙ্গি মাটি
1: তো নানি আপন তো আপনকর ঘর পরিবার চলাবার লাগি বহুত কিছু সাহায্য সহযোগ করি দিছন নিজ ছুয়া পিলাকে বি সময় দেবার সঙ্গে সঙ্গে ঘর সব দায়িত্ব বি নিভেই করি আজ আপন চিহ্না জনা নারীটে হইকে ঠিয়া হইছন তো এছেন তো বর্ষা দিন বেলে আপনকর এরিয়ারে কেনতা কানা বর্ষা ঠিকঠাক হচ্ছে কি কেনতা
2: বর্ষাটা ঠিক মানে ভাল নি হতলা এখানে তিন চার দিন হলা টিকে বর্ষা ভাল হচ্ছে যেহেতু মানে রুয়া করি কাজে মক্কাটা মিলিছে খেন আর অবশ্য আমি তো ধানটা আধা ভুনি দিয়েছ দুই একর কেতেরে হলে তো আমার সাইডে টিকে পান সুবিধা আছে বলে অসুবিধা কিছু নেই কুহ
1: তো আপনকর এরিয়ারে অক্ষয় তৃতীয়া পরে পরে বুনাবুনি করে দিয়েছিলে কিছু ভাই বহিন কি এছেন বর্ষা হেলা বলে চাষবাস আরম্ভ করছে
2: রজনু আগলা ভুনি দিয়েছেন মানে রজ ছিলা মতে ১৪ হলে বুনাবুনি ১০ ১১ রে সরে দিয়েছে যে যে বুনান সে মানে
1: তো যে রুয়া করবে সেথি লাগি প্রস্তুতি চলেইছন কি কেনতা কানা
2: হ্যাঁ মানে পলাটা বি হই যাইছে আর আমার ক্ষেত টিকে এখন অধিকা বর্ষা মানে সে কাঁসভাল দে মাড়ু পানিটা মাড়ি বসে কিনা আইসি তাহলে ক্ষেত পশি যাইছে তার লাগি কাদ করা হয়নি
1: বলে এই যে কাদটা করছন সেটা কেনতা করছন
2: আমার তো হল আছে যে হল নির্মি করি কিনা এখন সুবিধা আছে বলে রোটা থিম করে দেশন
1: বলে এই যে রোটা ভেটরটা নিজের আছে কি ভাড়ারে আনিছন
2: ভাড়ারে আনছা
1: বলে সেটা ভিতর ঘন্টা পিছা কিছু দেবার লাগি শ্রী পদ্ধতিরে করবে কি কেনতা বলি ভাবিছন
2: শ্রী পদ্ধতিরে নি করি কিনা এনতা যেনতা গাঁরে করছন হেবাগিয়া করমা ভাবুছন
1: ଅଲଗା ବର୍ଷ ଶ୍ରୀ ପଦ୍ଧତି କେବେ କରିଥିଲେ କି? ତ ଆପଣ ଶ୍ରୀ ପଦ୍ଧତି କରୁଥିଲେ ବେଲେ ତ ଜାଣିଥିବେ ଯେ ଶ୍ରୀ ପଦ୍ଧତିଟା କଲେ କାଣା ସୁବିଧା ହେସି?
2: ଅମଳଟା ବେଶୀ ହେସି, ଭଲ ବି ହେସି କହ, ହେଲେ ସେଠି ଟିକେ ଆମକେ କାଇଁ କହିବି, ଆମର କ୍ଷେତ ନା ଏନ୍ତା ଅଛେ ଯେ ବର୍ଷା ହେଲେ ପୁରା ପାଣିଟା ମାଡି ବେଶୀ, ତ ହେଲେ ଯେନ୍ କୁଡା କରବାଟା ନି ହେଇ ପାରସି ବେଲେ ଏ ବର୍ଷ ନି କରମା କହୁଛୁ। କୁଡା କଲେ ଧାନଟା ବହୁତ ବଢିଆ ହେସି, ମାନେ ଘର ଥା ମାନେ ଯେନ ଗୋଟେ ଜାଗାରେ ତିନିଟା କି ଦୁଇଟା ଧାନର ପଧା ଲଗେଇଛୁ ସେ ଜାଗାରେ ମିନିମମ 25-30 ହେଇଯାଏ।
1: ବେଲେ ଏଇ ଯେନ୍ କୁଡାଟା କହୁଛନ୍ତି ସେଟା କେତେବେଳେ କୁଡା ଦେଇଥିସନ୍? ଯେ
2: ମାନେ ଧରନ୍ତୁ ଆମେ ରୂପା ରୂପଲୁ, ଆଉ ରୂପା ବେଲେ ଡିଏପି ସାର ପକେଇ ଦେସୁ, ତାପରେ କମ ସେ କମ ମିନିମମ ଛାଡି ଦେସୁ ତାକେ ମାସେଟା ଖଣ୍ଡେ, ତାପରେ ଡିଏପି ଉରିଆ ତ ପକେଇ ନେଇଥିସୁ, ମାସେ ପରେ ହିଁ ତାକେ କୁଡା ହେସି, କୁଡା ହେଲା ପରେ ଉରିଆ ସାର ପକା ହେସି।
1: ବେଲେ ଯେତେବେଳେ ଏଇ ଯେନ୍ ଜମିର ପାଣିଟା କମି ଆଇସି ସେତେବେଳେ କୁଡା ଦେଇଥିସନ୍ କି ପୁରା ଶୁଖସି ବେଲେ କୁଡା ଦେସନ୍?
2: ନିହିଁ, ପାନ ଟିକେ ଟିକେ ରହିବାର କଥା, କମ ସେ କମ କ୍ଷେତରେ ଧାନରେ ମିନିମମ 2-3 ଇଞ୍ଚ ପାଣି ରହିବାର କଥା।
1: ତ କାଇଁ କୋଡ଼ିଥିସନ ଏଟା?
2: ତାର ଗୋଟେ ଯନ୍ତ୍ର ଅଛେ ଯେନ୍ତା କି ହାତେ ହିଁ ତାକେ ଠେଲି ଠେଲି କିନା କୁଡା ହେସି।
1: ବେଲେ ଏଟା ନିଜେ କୋଡ଼ିଥିସନ କି ଲୋକ ଲଗେଇଥିସନ?
2: ବେଶୀ ନି କରିଥିଲେ, ମୋ ସ୍ୱାମୀ ସାଙ୍ଗେ ଆମେ ନିଜେ କୁଡା କରିଦେସୁ, ଆଉ ବେଶୀ କରିଥିଲେ ଲୋକ ଲଗେଇ ପଡ଼ସି।
1: ତ ଏଇ ଯେନ୍ ଆପଣ ଯେନ୍ ବୁନାବୁନି କରିଦେଇଛନ୍ ସେଟା କେନ୍ ଧାନଟା ବୁନିଛନ୍?
2: ପୂଜା ଧାନ ହଜାରେ ଆଉ ଯମୁନା।
1: ଆଉ ଯେନ୍ ପହ୍ଲା ପକେଇଛନ୍ ରୁଆ କରବାର ଲାଗି ସେଟା
2: ଯମୁନା?
1: ବେଲେ ଆପଣଙ୍କ ଏରିଆରେ ତ ସେନ୍ତା ବି ବର୍ଷା ଯଦି ବନ୍ଦ ହେଇଯାଉଛେ ଠିକ ସମୟ ଥି ବେଲେ ଜଳସେଚନ କରବାର ଲାଗି ବି ସୁବିଧା ଅଛେ ନି କେ? ତ ନାନି ଆପଣ ଏଇ ଯେନ୍ ଧାନଟା ରୋଇଲା ପରେ ଫେର ଆଉ କିଛି ପନିପରିବା ଲଗାବେ ବୋଲି ଭାବିଛନ୍ କି ଲଗେଇ ଦେଲେ? ନ
2: ଲଗା ହେଇ ସାରିଲାନି।
1: କାଁ କାଁ ପନିପରିବା ଲଗେଇଛନ୍?
2: ଭେଣ୍ଡି, ବରବଟି ଆଉ ମୂଳା।
1: ସେଟା ବିକିବାର ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଲଗେଇଛନ୍ କି ନିଜର ଖାଇବାର ଲାଗି? ଖାଲି
2: ଖାଇବାର ଲାଗି କରା ହେଇଛେ, ଅଧିକା ହେଲେ ବିକା ବି ହେସି।
1: ତ ଆପଣ ତ ବଜାର ହାଟକେ ନେଇକିରି ବିକା ବିକି ନେଇ କରବାର, ଘରକେ ଆସିକିରି ଯେନ୍ ମାନେ ନେଉଛନ୍ ସେମାନଙ୍କୁ ଦେଉଛନ୍? ବେଲେ ଆପଣ ଯେହେତୁ ନିଜର ଖାଇବାର ଉଦ୍ଦେଶ୍ୟରେ କରିଥିସନ୍, ଆଉ ଗାଁ ପଡ଼ାର ଯେନ୍ ମାନେ କିଣବେ ସେ ଉଦ୍ଦେଶ୍ୟରେ କରିଥିସନ୍, ତ ଆପଣ ବିଶେଷ କରି ଯେନ୍ ରାସାୟନିକ ସାର ମାନେ ଦଉଛନ୍ କି ଜୈବିକ ଖତ ସାର ଦେଇକିରି ଚାଷବାସ କରୁଛନ୍?
2: ବିଶେଷ କରି ଆମେ ଖତ ଦ୍ୱାରା।
1: ତ ନାନି ଆପଣ ପୋଖରୀରେ ମାଛ ଚାଷ ବି କରସନ୍?
2: ଏଥରକ ବଢିଆ ମାଛଟା ବଢିଥିଲା, କେଜି ଏନ୍ତା ହେଇଥାଏ, କ୍ୱିଣ୍ଟାଲ ରୁ ବେଶୀ ଥିଲା କହ।
1: ତ ଏଥର ଧରି ସାରିଦେଲେ?
2: ସେ ମାଛ ଧରା ହେଇଛି ଆଉ ନିହା ଛାଡୁ।
1: ତ ସେଟା କେନ୍ ମାଛଟା ଥିଲା ଯେନ୍ଟା ଧରି ସାରିଦେଲେ?
2: ରୋହି ଥିଲା, ଭାକୁର, ଆଉ ଗୋଟେ ଟାଇପ୍ ଆସନ୍, ସେ ମାଛର ନାଁ ତ କହିନି ଜାଣୁଛେ, ଲାଲ ଲାଲ ଟାଇପ୍ ର ଥିସି।
1: ପଲାଥର କହୁଥିଲେ ଆପଣ ଯେ ଚାନ୍ଦ ସୁରଜ ବୋଲି, ତ ଏଇ ଯେନ୍ ମାଛଟା ଏଥର ଧରିଲେ ସେଟା କେତେ ଲେଖା କିଲୋରେ ବିକ୍ରି କଲେ?
2: ଆମେ ତ ଚାଷୀ ଲୋକ ହଉ ନା, ତାର ଲାଗି ବେପାରୀ ଲେଖେ ତ ନେଇ ଦିଆଯାଏ ନା, 180 ଆଉ ଗୋଟେ ମାଛକେ 200 କରିକିନା।
1: ତ ଗାଁ ଗହଳିରେ ହି ସବୁ ବିକି ଦେଲେ କି ବାହାରୁ ବି ଆମର ବେପାରୀ ମାନେ ଆସିକି ନେଲେ?
2: ବେପାରୀ ନାଇଁ, ଆମର ଏଇ କାଉନସିଲ ଏରିଆରେ ହି।
1: ତ ବୁଲେଇ ବୁଲେଇ ବିକ୍ରି କରୁଛନ୍ କି କେନ୍ତା କାଣା?
2: ଗାଁରେ ବୁଲିକିନା ଆଉ କାଉନସିଲ ମାର୍କେଟ।
1: ସେଟା କିଏ ନେଇକିରି ସେନେ ବସୁଛନ୍ ବିକ୍ରି କରୁଛନ୍? ତ ଇଥର କେନ୍ ଜାଣିଲାଟା ଛାଡ଼ବେ ବୋଲି ଭାବିଛନ୍?
2: ଏଥର ବିଶେଷ କରି ନି ଛାଡ଼ମା ଭାବୁଛନ୍, ପୋଖରୀ ଟିକେ ଆଉ ଟିକେ ମରାମତ କରମା ଭାବୁଛନ୍।
1: ତ କେନ୍ତା କିରି ମରାମତି କରିବେ ବୋଲି ଭାବିଛନ୍ ସେ ବିଷୟରେ ଟିକେ କହୁନ।
2: ସେଟା ଆକ୍ଚୁଆଲି ଜିସିପି ଲଗେଇ ତ ନି ହୁଏ, ସାଇ ସାଇଡ଼ରେ ବହୁତ ଗଛ ଲଗା ହେଇଛି ନା, ହେଲେ ଜିସିପି ଲଗାଇଲେ ତ ଗଛ ନଷ୍ଟ ହେଇଯିବା, ହେଲେ ଭାବୁଛୁ ପାଣିଟା ଖରାଟିଆରେ ଅଣ୍ଟେଇକିନା ଲୋକ ଦ୍ଵାରା କରମା, ଯେନ୍ଟା ଚୌକାନି କହିସନ୍ କି ଏନ୍ତା।
1: ବେଲେ ଆପଣ ଏଇ ବର୍ଷା ଦିନେ ଛାଡିଦେଲେ ବି ତ ଖରା ଯାକରକେ ଠିକ ସରି ଯାଇଥିତା, ଆଉ ଚାପେ ଦୁଇ ଚାପ ତାପରେ ବି କରିପାରିବେ
2: ତ? ଅବଶ୍ୟ ବେଶୀ ନି ବଢେ ନା।
1: ଆଉ
2: ଯଦି ବି ଛାଡବାର ପ୍ଲାନ କରଲେ ପାଣି ପୁରେଇ ପଡ଼ବା, ଆଉ ଏଖାନେ ଆମେ ପାଣି ପୁରେଇକିନା ପାଣିଟା ବାହାର କରିଦେଲେ ଜଲ୍ଦି ଶୁଖିଯିବା ନା ପୋଖରୀଟା। ସେଟାକୁ କୁଡା ହେସି, ତାପରେ ସେନେ ଖତ ଦିଆଯିସି, ଖତ ଦେଇକିନା ଚୁନ ଦିଆଯିସି, ଚୁନ ଦେଇକିନା ତାପରେ ତାକେ ଯେନ୍ତା ଆମେ କ୍ଷେତରେ ହଲ୍ ନେଇ ଜୁତୁ କି
1: ସରକାରୀ ସଂସ୍ଥାରୁ ଆଣୁଛନ୍ କି କେନ୍ତା କାଣ
2: ସରକାରୀ ସଂସ୍ଥା ନୁହଁ ଏକ୍ଚୁଆଲି ସେମାନେ ନିଜେ ପର୍ସନାଲି କରିଛନ୍ କିନ୍ତୁ ସେ ତାକେ ତାଙ୍କେ ବି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଆଡପ୍ଟ କରିଛନ୍
1: ହେଲେ କେତେ ଜାଣିଲା କି କେତେ ଟଙ୍କା ଲେଖା ଦେଇକି ଆଣୁଛନ୍
2: ଜାଲାଟା ପିସ୍ ହିସାବ ଆଣିଲେ 20 ଟଙ୍କା 5 ଟଙ୍କା ଏନ୍ତା ବି ଅଛି ଯେ ସାଇଜ୍ ଦେଖିକି ନା
1: ତ ନାନି ଆପଣ ପନିପରିବା ବି ଚାଷ କରୁଛନ୍ ଧାନ ଚାଷ ବି କରୁଛନ୍ ଆଉ ସମୟ ଆସିଲେ ଆପଣ ଯେନ୍ ଗହମ ମାନେ ବି ଚାଷ କରୁଛନ୍
2: ତ ଖରା ଦିଆ କରସନ୍ ତାପରେ ଖେଲ ରାହେଲ ବି ଦିଆ ହେଇଛେ ଆଉ ଅଧା ଜାଗାରେ ବୁନିନ ବି ନିହା ପାରୁ ରାହେଲ
1: ଯେନ୍ତା ଅନୁମାନ ହଉଛି ଆମକେ
2: ଆପଣଙ୍କର କଥା ଶୁଣିକି
1: ତ ଆପଣ ତ ବହୁତ ଆଗରୁ ବି ଆୱାର୍ଡ ମାନେ ପାଇଥିଲେ ମଝିରେ ବି ପାଇଥିବେ ବୋଲି ଆମର ଆଶା ଆଉ ଆପଣଙ୍କ ନୁ ଅଲଗା ଗ୍ରୁପ ମାନେ ବି ଶିଖିବାର କଥା ଯେନ୍ ସେମାନେ ଲୋନ୍ ମାନେ ନେଇକିରି ନିଜର ଘର ଲାଗି ଯେନ୍ ଖର୍ଚ୍ଚା କରିଦଉଛନ୍ ସାରି ଦଉଛନ୍ ସେଟା ଯଦି କେନ୍ସି କାମ କି ବ୍ୟବସାୟରେ ଲଗାତେ ହେଲେ ସେମାନେ ବି ଉନ୍ନତି କରିପାରତେ
2: କିଛି ଏସ୍ଏଚ୍ଜି ଅଛନ୍ କରୁଛନ୍ ଆମର ଏନେ ତ 2-3 ଏସ୍ଏଚ୍ଜି ଅଛନ୍ କିଛି ନା କିଛି କରୁଛନ୍ କିଏ ସ୍କୁଲରେ କରୁଛନ୍ ଆଉ ଗୋଟେ ଏସ୍ଏଚ୍ଜି ଅଛେ ହେଲ୍ଥ ସେଣ୍ଟରରେ କରୁଛେ ଆଉ 2 ଏସ୍ଏଚ୍ଜି ଅଛନ୍ ଚିକି ଛତୁ ଏସବୁ ବନାଉଛନ୍
1: ହଁ ମ୍ୟାଡାମ୍ ଆପଣଙ୍କର ଗାଁକେ ଗଲେ ବହୁତ ବଢିଆ ଲାଗ୍ସି ଯେ ଆପଣଙ୍କର ଗାଁର ସବୁ ମା ବହିନ ମାନେ ଯେନ୍ମାନେ ବି ଏସ୍ଏଚ୍ଜି ଗ୍ରୁପରେ ଅଛନ୍ ସେମାନେ କିଛି ନା କିଛି କରୁଛନ୍ ଅଲଗା ଗାଁକେ ଗଲେ ସେମାନେ କହିସନ୍ କି ନି ଆମେ ଲୋନ୍ ବାହାର କରିକି ଚାଷ କରଲୁ କି ଲୋନ୍ ବାହାର କରିକିରି ସୁନା କିଣିଲୁ କି ଲୋନ୍ ବାହାର କରିକିରି ମୋର ପୁଅ ଝିଅକେ ବାହା କରଲି ଇ ସବୁ କଥା କହିସନ୍ କିନ୍ତୁ ଆପଣ ମାନଙ୍କର ଯେନ୍ ଗାଁରେ ଯେନ୍ ମା ବହିନ ମାନେ ଅଛନ୍ ସେମାନେ କହିସନ୍ କି ଆମେ ଯେନ୍ ମାନେ ଅସୁବିଧାରେ ଅଛନ୍ ସେମାନଙ୍କେ ଆମେ ବି ସାହାଯ୍ୟ କରିଥିସୁଁ ବୋଲି କିମ୍ବା ସେମାନେ ଯେନ୍ କିଛି କିଣି କିଣିକିରି ରଖିଛନ୍ ଚାଷବାସର ସାମଗ୍ରୀ ହେଲା କି ଯେନ୍ମାନେ ଚାଷବାସରେ ଯେନ୍ଟା ଦରକାର ସେମାନେ ସେମାନଙ୍କର ଭଡ଼ା ବି ନେଇଥିସନ୍ ନା କେଁ
2: ଗୋଟେ ଟ୍ରାକ୍ଟରଟା ମାନେ ଚଲେଇନି ଜାଣିଲୁ କହିକିନା ସେଟା ହେଇନି ପାରିଲା ସକ୍ସେସ
1: ଆଉ କିଛି ମା ମାନେ ଯେନ୍ ଚିକି ବନଉଛନ୍ ଯେନ୍ କହିଲେ ଆମେ ସେ ମା ମାନଙ୍କର ପାଖେ ବି ଯାଇଥିଲୁ ଆଉ ସେ ମା ମାନେ ବି ଏ ସ୍ପିରୋଲିନ ଚିକି ହେଲା କି ଅଙ୍ଗନବାଡ଼ିରେ ଯେନ୍ ଖାଦ୍ୟ ମାନେ ଦଉଛନ୍ ସେସବୁ ପ୍ରସ୍ତୁତି କରିକିରି କେତେଟା ଅଙ୍ଗନବାଡ଼ିକେ ସେମାନେ ପହଞ୍ଚଉଛନ୍ ତ ଏସବୁ ଦେଖିକିରି ଜାଣିକିରି ଆଉ ଶୁଣିକିରି ବହୁତ ଖୁସି ଲାଗ୍ସି ତ ଆମର ଯେନ୍ ମା ବହିନ ମାନେ ଶୁଣୁଛନ୍ ଆଉ ସେମାନେ ବି ଯଦି ଏସ୍ଏଚ୍ଜି ଗ୍ରୁପ ମାନକେ ଅଛନ୍ ବୋଲେ ନିହାତି ଭାବେ ଆପଣଙ୍କର ଏ ଶିକ୍ଷା ମାନେ ପାଇବେ ବୋଲି ମୋର ଆଶା ଆଉ ସେମାନେ ବି କିଛି ଗୋଟେ କରବାର ଲାଗି ପ୍ରସ୍ତୁତି ହେଇ ବସିବେ ବୋଲି ମୋର ଆଶା ତ ଆପଣ ସିଲେଇ ବି କରସନ୍ ବୋଲି ମୁଁ ଶୁଣିଛି ତ ବିଶେଷ କରି ନିଜର ଘର ଲାଗି ଖାଲି ସିଲେଇ ଥିସନ୍ କି ତ କାଣ କାଣ ସବୁ ସିଲେଇ କରିଥିସନ୍ ତ ଆପଣ ସିଲେଇ ବି କରୁଛନ୍ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମାଛ ଚାଷ ବି କରୁଛନ୍ ଆଉ ଚାଷବାସରେ ବି ନିଜର ସମୟ ଦଉଛନ୍ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଘର ପରିବାର ଛୁଆ ପିଲା ନାତି ନାତେଣ ସମସ୍ତଙ୍କେ ସମୟ ଦଉଛନ୍ ତ ଆମକେ ଏସବୁ କଥା ଶୁଣିକି ଜାଣିକିରି ବହୁତ ଖୁସି ଲାଗିଲା ତ ଯିବା ଯିବାର ଆଗରୁ ଆମର ଯେନ୍ ମା ବହିନ ମାନେ ଶୁଣୁଛନ୍ କିମ୍ବା ଭାଇମାନେ ଶୁଣୁଛନ୍ ତାଙ୍କେ କାଣା କହିବା ଲାଗି ଚାହିଁବେ
2: ବିଶେଷ କରି କହିବି ଯେନ୍ ଆମର ଏସ୍ଏଚ୍ଜି ମା ମାନେ ଅଛନ୍ ତାଙ୍କେ ଗୋଟେ କଥା କହି ଚାହିଁସି ଯେନ୍ ଆମେ ଲେଙ୍କ ହଉ ୟା ବ୍ୟାଙ୍କ ହଉ କେନି ଆକାରର ପଇସା ଆଣୁଛୁ ହେ ପଇସାଟାକେ ଅଯଥାନି ଖର୍ଚ୍ଚା କରିକିନା ନିଜର କିଛି ନା କିଛି ବ୍ୟବସାୟରେ ଲଗେଇକିନା ଘରର ପରିବାରକେ ଉନ୍ନତି କରମି କହିକିନା ମୋର ଭାରି ଆଶା ଅଛି
1: ତ ନାନୀ ଆପଣ ଯେନ୍ କଥା ମାନେ କହିଲେ ସେ କଥା ମାନକେ ଆମର ମା ବହେନ ମାନେ ନିହାତି ଭାବେ ବୁଝିଥିବେ ବୋଲି ମୋର ଆଶା। ଆଉ ସେମାନେ ବି ଦୁନିଆ ଆଗେ କିଛି ଗୋଟେ କରିକିରା ନିଜର ଗୋଡ଼େ ଠିଆ ହେବେ ଆଉ ନିଜର ଗୋଟେ ଭିନ୍ନ ପରିଚୟ ଦେବେ ବୋଲି ମୋର ଆଶା। ତ ଯିବାର ଯିବାର ଆଗରୁ ଆପଣଙ୍କେ ଆମର କ୍ଷେତ ଖମାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ତରଫରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଜୁହାର
2: ଜୁହାର
0: ଗୁରୁବାରୀ
1: ହଇ ଶଶୀ
0: କଥା ମାନେ ତ ଶୁଣିଲା ହେଲେ ଚାଷବାସ ର କଥା ଠିକ ଆମକେ ଆମର ଚାଷବାସ ସମିଆ ଥି କାମ ଦେଶୀ ଯେ ଇ ଭାଇଙ୍କର କଥା ଶୁଣିଥିଲା ତ ଇ ହିସାବେ ସେ ତାଙ୍କର ଚାଷ ମାନେ କରୁଥିଲେ ସୁବିଧା ଅସୁବିଧାର ଏନ୍ତାକର ସାମ୍ନା କରାଯାଏସି ଆଜ୍ଞା ମାନଙ୍କ ଠାନୁ ଶୁଣିଥିମା ଯାହା ବି ସେ କଥା ମାନକେ ଆମେ ଆମର ଚାଷବାସ ଥି ସାମିଲ କରିପାରମା ଏନ୍ତା ହିସାବେ ହିଁ ଆମର ଚାଷବାସ ଟା ଆମେ ସୁରୁଖୁରୁ ନେ ଚଲେଇ ନମା।
1: ହଇ ଶଶୀ
0: ହେଲେ ଦେଖନ କଥା କଥା ଥି ଆମର ସୂଚନା ମାନଙ୍କର ବିଲ୍ ବି ଆସି ପହଞ୍ଚି ଗଲାନ
1: ହଇଗା
0: ବୋଇଲେ ଯୋଉ ଆମର ରାଉରକେଲାର ଆଖର ପାଖର ବଜାର ହାଟ ମାନଙ୍କର ଇ ପନିପରିବାର ଦରଦାମ ର ସୂଚନାଟା କହିଦ।
1: ହଇ ଆମର ରାଉରକେଲା ଆଖର ପାଖର ବଜାର ହାଟ ମାନକେ ପନିପରିବାର ଦରଦାମ ସବୁ ଇ ଭଳିଆ ଥିଲା। ଆଲୁଟା କିଲୋ ପିଛା 16 ଟଙ୍କା, ପିଆଜ 35 ରୁ 40 ଟଙ୍କା, ଟମାଟର 30 ରୁ 40 ଟଙ୍କା, ବାଇଗନ 40 ଟଙ୍କା, ଭେଣ୍ଡି 40 ଟଙ୍କା, ବରବଟି 50 ରୁ

0: জন্ম বালিগাঁ দাসিয়া মো নাম।
1: পোথিরে মুই কালিয়া ঠাকুরঙ্ক নাম লেখি লেখি তাঙ্ক গুণকীর্তন করি করি মোর তো ভোকশোষ কিছু নাহি।
2: তোমার সিনা পোথি লেখিলে পেট পুরুছি, মোর তো পুনি পেটটাই অছি, কেতে দিন আর পেটরে ওদাকনা দেই শোইবি। তিনি দিন হেলা পেটকু দানা যাইনি, চুলি অজলা, আর কেতে সহিবি কুহ।
1: তিন দিন হেলা চুলি অজলা, কিন্তু মতে তো তুমি খাইবাকে দেইছ।
2: আর কোন করিথান্তি, হাঁড়িরে যে পখাল পানি থিলা সেতক তোমাকে দেলি, মু খালি
1: পানি পি রইছ।
2: হ্যাঁ, আর কোন করিথান্তি যে
1: চাউল দুইটা বসাইছিল নি, অসুবিধা কোন হেলা?
2: তুমি তো ভোলানাথ, তোমাকে আর কোন কইবি। হপ্তাক তলে যে লুগাখণ্ডক বুণিছিল সেতক প্রধান ঘরে দেই দিমান চাউল আনিলি, চারিদিন চলিগলা, আউ কেতেদিন যাব যে।

0: নিধি সাঁতে, নিধি সাঁতে ঘরে অছ?
1: কে দাসিয়া? আরে আ বসি বসি আজ তোরি কথা তোমায় ভাবুলি। কাল সকাল শ্রীক্ষেত্র বাহারি পড়লে নবযৌবন দর্শন করি রাত্রে বিশ্রাম নেই হতা, পরদিন দিওঙ্কু রথরে দেখি গুণ্ডিচা বাসি সকাল সকাল গাঁকু ফেরি আসন্তা।
0: হ্যাঁ সাঁতে, সেইপাই লাগে পড়ি লুগা গামছা বুণি সারি তোম পক্ষ ধাইছি।
1: বুণি সারি লুগা গামছা আনিছু? দেখে দেখে কেমি লুগা গামছা আইছি দেলু।
0: এ নিও দেখ সাঁতে।
1: আরে বা লুগা গামছা দেখ না মনকু পাইলা ভাই হয়েছি। মু জানে পরা এ গাঁ ভিতরে তো লুগা বুড়া সবুঠু সার। হও হও তোতে আউ মানে অরুয়া চাউল দিয়ে আউ কৌড়ি দিয়ে র।
0: চাউল দরকার নাহি সাঁতে, কেবল কৌড়ি দিও। মু পরা কৌড়ি নেই গুণ্ডিচা যাত দেখিবাকু যাবি।
1: আরে মু জানে দাস জানে, পুরস্তল ফেরি ঘরে কোন সেদিন উষুনা খাইবু। আরে অরুয়া চাউল মুঠে নেই থা, কমলকে কইবু ফেরলা বেলকু ফুটাই যাইথিব, অরুয়া চাউল মুঠিয়ে খাইবু।
0: ঠিক কইছ সাঁতে, দিও অন্টিতে পুরাই চাউল মুঠিকে নিয়ে যাবি।
1: এইটি ঠিয়া হ, মু আসুচি। হ্যাঁ তু পুরা পুরস্তম যাবু, আউ ডেরি করবু কাইকি? গাধুয়া পাধুয়া সারি ঝট ঝট সকাল বাহারি পড়বু, বাট চলা বাধিবনি।
0: হ্যাঁ সাঁতে সাঁতে, মন্দির ভিতরকু মু তো যাইপারিবি নাই, বাহারে ঠিয়া হয়ে নীলচক্র পতিত পাবন মানকু দেখিবি, রথ উপরকু দিও আসলে দর্শন করিবি।
1: আরে দাসিয়া তুই একুটিয়া যাবু কাইকি? মো সহ বাহারি পড়বু, কথাবার্তা হয়ে যা, বাট চলা জমা বাধিবনি।
0: হ্যাঁ হ্যাঁ সাঁতে, তুমি ঠিক কইছ।
1: হও র, মু লুগা গামছা রাখি চাউল আর কৌড়ি আনে।

প্রভু প্রভু মহাবাহু পতিত পাবন পহণ্ডিবি যেপরে রথ উপরে উভা চতুর্থা মূরতি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন নন্দীঘোষ রথে কালিয়া ঠাকুর তাড়ধ্বজরে সংকর্ষণ বলদেব এবং দেবদলন রথরে মা সুভদ্রা সুদর্শন এ পাপী জন্মরু উদ্ধার পাইগলি প্রভু নমস্তে দেব জগন্নাথ নমস্তে শঙ্খ চক্র হস্ত

0: ভক্ত দাসিয়া, তুম ভক্তের মু প্রীত।
1: কে তুমি দিব্য জ্যোতিধারী অপরূপ পুরুষ?
0: মতে চিনি করুন দাসিয়া, মু তোমার সেই আরাধ্য দেবতা জগন্নাথ।
1: জগন্নাথ
0: নারায়ণ দশ অবতার মৎস্য কচ্ছপ বরাহ নৃসিংহ।
1: প্রভু প্রভু, মোর জীবন কৃতার্থ হয়েছি প্রভু।
0: কি বর মাগুছ মাগ দাসিয়া?
1: না, মোর কিছু লোড়া নাই প্রভু, কেবল গোটিয়ে মিনতি। এ অছব বাউরি দাসিয়া, যেতবে যাহা দেব তাহা তুমি শ্রীহস্তরে গ্রহণ করিব প্রভু। অছব বলে ঘৃণা করে দূরে দেব না।
0: তথাস্তু ভক্ত দাসিয়া।
1: নিদ বাউলারে ই কি স্বপ্ন দেখিলি? তেবে কোন সত্যি প্রভু শ্রী জগন্নাথ এ ছাড় বাউরি ডাকে প্রীত হয়েছন্তি? নীলচক্রু দশ অবতার ওলে আসি আশীর্বাদ করে যাচ্ছি বড়দাণ্ড উপরে। হভু, তুমি জগতর নাথ প্রভু, অন্তর্যামী ভক্তর মন জাঁ সব পূরণ করেছ, সব পূরণ করেছ।

0: প্রভু উদ্ধার কর মতে, দেখ দেখ কমলী ধোবলা পেজসর মধ্যে কালিয়া পুরুণি শাগ, সেই শ্বেত পদ্মডোলা তাকে মু ভুঞ্জিবি কিপরি। এ শঙ্খ চক্রধারী মাধব মুকুন্দ মুরারী দেবতা দইতা পূজিত,
1: জগন্নাথ।

0: তখন তো অতি বাড়ি জগন্নাথ বসেই
1: ভক্ত দাসিয়া
2: কি পঞ্চ মহাপুরুষ পঞ্চসখা
1: তুমি আমাকে কিপর চিনিল দাসিয়া?
2: চিনিছি চিনিছি চিনিছি অতি বড় জগন্নাথ মত্ত বলরামে মহাপুরুষ অচ্যুতে শিশু অনন্তে জ্ঞানগুরু যশবন্তে। কিন্তু
1: কুহ দাসিয়া,
2: আপনি এতে নিষ্ঠুর পঞ্চ মহাপুরুষ, সামান্য দাসিয়া বাউরীকে পরীক্ষা করিয়া পাই চতুর্থা মূর্তিকে বন্দী করি আসছেন বড় দেউলর নীলচক্র দেহরে।

0: তুমি আম পরীক্ষার উত্তীর্ণ হয়েছ দাসিয়া, তুমি জনে মহাপুরুষ।
1: না না না, যে ছাড় অছুয়া বাউরি কূলর মণিষটিয়ে।
0: যে ভাবকু দূর অভাবকু নিকট সে অছুয়া। দাসিয়া, তুমি যে ভাবকু নিকট অভাবকু দূর।
1: গুরুদেব গুরুদেব, মো জীবন ধন্য হয়ে গলা গুরুদেব, এ জীবন ধন্য হেলা।